আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার 27 ভাদ্র 1948 শকাব্দ, 31 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 18 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58 হয়ে 50 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: শহর। অমৃতবাণী।
1: ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ। সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক। ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকিতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপী গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ মঙ্গলময় সুন্দর তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ ভক্তি প্রেম। সত্য শিব সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য শিব সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
0: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:15। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গানের অনুষ্ঠান 8:40। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। বারোটা 30 মিনিটে নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দুপুর 1:00। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30। 1:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন দুটো বেজে 15 মিনিটে। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থির আসর। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:00 এশিয়ান গেমস 2026 প্রসঙ্গিত অনুষ্ঠান কার্টিন রেজার দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30

অনুষ্ঠান গুলমোহর, রাত 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 মৈত্রী অনুষ্ঠান শুনবেন। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধু, স্বাগতম সুপ্রভাত অনুষ্ঠানে। আজ দেবশিল্পী বিশ্বকর্মা পুজো, এই উপলক্ষে সবাইকে জানাই শুভকামনা। ইতিহাসের পাতায় আজকের দিন, 1502 সালে ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন। 1851 সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 1919 সালে নারীদের ভোটাধিকার দেয় নেদারল্যান্ডস। 1923 সালে আজকের দিনে ভারতের জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলনের ডাক দেয়। 1924 সালে এই দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন। বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে, বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার। 1989 সালে আজকের দিনে 1867 সালে আজকের দিনে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। বিজ্ঞান লেখক জগদানন্দ রায় জন্মগ্রহণ করেন 1869 সালে আজকের দিনে। 1905 সালে অভিনেত্রী গ্রেটা কার্বো জন্মগ্রহণ করেন। মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিঙ্কার 1954 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ 1970 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন।

গণিতজ্ঞ লিওনার্ড অয়লার 1783 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। 1899 সালে বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসুর মৃত্যু হয়। প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী 1956 সালে আজকের দিনে ওনার মৃত্যু হয়। এবারে জানিয়ে দিচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম, মমতার হাত ছাড়া জোড়া ফুল, তৃণমূলের আদি প্রতীক পেল না, ঋত শিবির, উপনির্বাচন হবে দিদির হাতে আঁকা চিহ্ন ছাড়াই। শ্রীরামপুরে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট, 1000 লোকের জমায়েত করা যাবে। দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে দুর্ঘটনার কবলে নববধূ, বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন, হাসপাতালে চলছে চিকিৎসা। টাটা সাম্রাজ্যে চরম সংঘাত, ইস্তফা দেওয়া চন্দ্রশেখরনকেই ফের চেয়ারম্যান পদে চাইল টাটা সন্স, খারিজ নোয়েলের আপত্তি। 77তম জন্মদিনে মোদির মুখে ব্রিক্সের সাফল্য থেকে তৃণমূলের কাটমানি, এক ছবিতেই ছবি, 80 দশকে ফিরতে গিয়ে খরচ বিপুল বিদ্যুৎ, সর্বনাশ পরিবেশেরও। ভাইরাল হওয়া চ্যাটজিপিটির 80 দশকের এআই মেকওভারটি ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠতে কয়েক সেকেন্ড সময় নেয়, কিন্তু এই প্রতিটি ছবির নেপথ্যে পরিচালিত ডেটা সেন্টারগুলি ব্যাপক হারে বিদ্যুৎ, জল এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আত্মসমর্পণে নারাজ, টাকার জোগাড় করতে এসে পটাশপুরে পাকড়াও শীর্ষ মাওবাদী নেতা আকাশ। ইউপিআই এ মাসুলের উপরও ধার্য করা হবে জিএসটি। পুজোর আগেই রোজ ভ্যালির টাকা ফেরত, হাইকোর্ট বলল 6 মাসের মধ্যে সব আমানতকারীকে দিতে হবে টাকা। আশ্চর্যরকম শান্ত অতলান্তিক, এবছর এখনো তৈরি হয়নি একটিও হ্যারিকেন, বড় বিপর্যয়ের ইঙ্গিত, চিন্তায় বিজ্ঞানীরা। আইএফএ সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার দাদা অজিত। বাগদানের 6 মাসের মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ পৃথ্বীর, ক্রিকেটের পর ব্যক্তিগত জীবনেও সমস্যা। একই সঙ্গে মাঠে 69 ক্রিকেটার, কিভাবে 5 প্রতিযোগিতায় 5টি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লাহোর হাইকোর্টে খারিজ রিজওয়ানের আবেদন, পাক ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি নকভিদের। সৌরভের বায়োপিকের শুটিং করতে গিয়ে খারাপ হচ্ছে পিচ, অভিযোগ কাউন্টি ক্লাবের, পেতে হল শাস্তি। জেতা ম্যাচ ড্র করেও খুশি ইস্টবেঙ্গলের রামিরেজ, কলকাতাতেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয় চান।

এবারে বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। রাজ্য সরকারি দপ্তরে সাইবার হানা, ডেটা সেন্টার বাঁচাতে ই ডিস্ট্রিক্ট সহ একাধিক পরিষেবায় বিঘ্ন। সস্তার তেলই কিনব, ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা কেন্দ্রের। ২৫ কোটি টাকায় সাজবে হাওড়া স্টেশনের দুই সাবওয়ে, প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত। তৃণমূলের আমলে সিভিকের জন্য চালু 30 লক্ষ টাকার অ্যাপ অচল। কাটমানি সংস্কৃতি মুক্ত হয়েছে বাংলা, মোদি। এখনো জঙ্গিদের মদদ দিচ্ছে পাক, রাষ্ট্রসংঘে কঠোর সিদ্ধান্ত। মণিপুর, ত্রাণ শিবিরগুলিতে একের পর এক রহস্য মৃত্যু। IMEI নম্বর বদল, অফার মূল্যে সেকেন্ড হ্যান্ড বাজারে দাপট আইফোনের। বহরমপুরে জেলা তৃণমূলের পার্টি অফিস চালু করল ঋতপ্রত শিবির। দূরপাল্লার ট্রেনে থাকা GRP কর্মীদের পড়তে হবে বডি ক্যামেরা। সরাসরি যোগাযোগ করছে ইরান, যুদ্ধ শেষের পথে দাবি ট্রাম্পের।

এবারে ত্রিপুরা খবর পত্রিকার সংবাদ শিরোনাম। একাংশ যৌন পাগলের জন্য কালিমালিপ্ত শিক্ষক সমাজ, ছাত্রীর সাথে অশালীন আচরণ, যৌন নিগ্রহের অভিযোগে পুলিশি জালে ধৃত গুণধর শিক্ষক। শারীরিক মানসিকভাবে সুস্থ রাখাই মূল উদ্দেশ্য, বিকাশ। নেশামুক্ত সমাজ গড়তে যুব সমাজকে বেশি করে খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে হবে। মহারাজগঞ্জ ফাঁড়ির উদ্যোগে বিলেতি মদ সহ আটক দুই। চুরির কয়েক ঘন্টার ব্যবধানে বোধজং নগর থেকে স্কুটি উদ্ধার সহ ধৃত দুই সন্দেহভাজন। ভারী যন্ত্রপাতি নিয়ে ওএনজিসির যানবাহন চলাচলের ফলে বেহাল সড়ক, পথ অবরোধ চরম দুর্ভোগ। রক্তদান, স্বচ্ছ ভারত সহ মাসব্যাপী চলবে নানান কর্মসূচি। প্রধানমন্ত্রীর জন্মদিন সহ প্রশাসক হিসেবে 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযান। সড়ক সুরক্ষা সপ্তাহের নামে সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ, যান সন্ত্রাস জল ভাতে পরিণত। তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আকাশবাণী কৈলাসহর। এখন ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন রাম ভজন, শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকর এবং ভীমসেন যোশীর কণ্ঠে শুনলেন রাম ভজন, আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে, আপাতত দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্রের সন্ধানে রয়েছে এবং ভারত সেই চাহিদা পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে নিজেদের প্রস্তুত করে তুলছে। তিনি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থায় ভারতের অর্থনৈতিক বিকাশ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মাঝে নতুন সুযোগ সৃষ্টি করবে। গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া পঞ্চম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: ভারত হর ও কদম উঠা রাহা হো হমে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি কাজ এক প্রিফার্ড ডেস্টিনেশন বনায়। ভারত মদর অফ ডেমোক্রেসি হ্যাঁ, দেশ জব এক ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি সফল হতা হিসে পুরি দুনিয়া কি সপ্লাই চেন কো তাকত মিলতি হ্যাঁ। আজ জব সপ্লাই চেন ওয়েপনাইজ হো রই হ্যাঁ, তব তো ইসকি মহত্তা বহুত বড় জাতি। ভারত মে হো রহে ইস ডেভেলপমেন্ট কো হমে ইস বড়ে নজরিয়ে সে ভি দেখনা হ্যায়। ভারত কি এসপিরেন্স আপকে সামনে আর ভারত মে বন রহে নয় অবসর আপকা স্বাগত করনে কে লিয়ে তৈয়ার হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে, সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দিখাই হ্যায়।

0: और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকা সংক্ষেপে তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য সম্মেলনের তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলে বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভা 10 জন সদস্য কমিটিতে রয়েছেন। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে বিজেপি গতকাল দেশজুড়ে 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হল জনসেবার প্রতি তার নিষ্ঠা তুলে ধরা এবং সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার পাশাপাশি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি। এই বিল পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধবিমান তেজাস এবং H-30 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই 3টি বিষয়ে আয়োজিত UGC নেট জুন 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলো UGCNET.NTA.NIC.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরের 454টি কেন্দ্রে চলতি মাসে 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিভাগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন সেই নির্দেশে জানিয়েছে আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নির্বাচনের স্বার্থে দুপক্ষকে আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। বালুচিস্তানে পাক সেনার হাতে 3 জন নিরপরাধ নাগরিক নিহত হয়েছেন। গাদওয়ারা জেলার ডানুক এলাকার কুলদান থেকে এই 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বালুচ এলাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নিখোঁজের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যা সর্বশেষ ঘটনাই হত্যা। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক দাবি করেছে নিহত ব্যক্তিদের এর আগে পাকিস্তানি সেনা জোর করে তুলে নিয়ে যায়। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে এই সংগঠন। এক উলটপুলাট, এক সময় বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান CIA

এফআরআই জানিয়েছে, গত দুমাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150 থেকে 200 টন রপ্তানি হবে বলে তারা আশা করছেন। বাংলাদেশি ইলিশের অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় ভারতীয় ইলিশের চাহিদা বেড়েছে। রপ্তানি হওয়া ইলিশের বড় অংশ গেছে গুজরাটের ভারুচ থেকে, কিছু ইলিশ গেছে পশ্চিমবঙ্গের হাওড়া পারকারি মাছের বাজার থেকেও। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো, শ্রমিক ও মালিকের সহবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতি এক অনন্য সাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-20 ক্রিকেটের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 300 ব্যবধানে সিরিজ জয় করেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 221 রান করে ভারত। অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ, প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রা দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ, এরপরেই

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা, এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে তিনি বলেন, একটি উন্নত আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প বাস্তবায়নে কারিগর ও শ্রমিকদের দক্ষতা এবং নিরলস পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনে এই মহৎ যাত্রায় তাঁদের সমস্ত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এবং সর্বাত্মক উৎসাহ যোগাতে সরকার ও প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং সংস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে গতকাল বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ভারতকে একটি পছন্দের ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর বরাদ্দ বাড়িয়ে $13.5 বিলিয়ন করা হয়েছে এবং ইতিমধ্যে 12টি চিপ তৈরির প্রকল্প অনুমোদিত হয়েছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সেমিকন 2.0 চিপ ডিজাইন, মেমোরি, সিলিকন ও লজিক ফ্যাব্রিকেশন, যন্ত্রপাতি, উপকরণ এবং গবেষণা উন্নয়নে 6টি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। অন্তত 200টি স্টার্টআপ ও সংস্থাকে চিপ ডিজাইনে সহায়তার লক্ষ্য নেওয়া হয়েছে। সেমিকন ইন্ডিয়া 2026 50টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 বেশি প্রদর্শক এবং 300টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে গতকাল ত্রিপুরা জুড়ে মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগরতলা, উদয়পুর, কৈলাসহর, মাতাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মন্দির ও জনবহুল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে অংশ নেন বিজেপি কর্মী ও জনপ্রতিনিধিরা। পুনমালীপুরের কালী মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। মোহনপুরে কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উদয়পুরে পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শান্তিরবাজারে সেবা সংকল্প অভিযানের সূচনা করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বিলোনিয়ায় রক্তদান শিবিরে 27 জন রক্তদান করেন। এদিকে যাত্রী নিরাপত্তা ও পরিষেবা উন্নয়নে আগরতলার MBB বিমানবন্দরে শুরু হয়েছে 24 দিনের বিশেষ যাত্রী পরিষেবা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গতকাল ত্রিপুরায় এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের সূচনা হয়। উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আশীর্বাদ গাদিয়া কর্মসূচির মাধ্যমে অভিযানের রাজ্যস্তরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মন্দির প্রাঙ্গণে 25,000 প্রদীপ প্রজ্বলন করা হয়। 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ, কৈলাসহর, মেলাঘর, রাজঘাট সহ বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল বলেছেন, দিব্যাঙ্গদের প্রতি সামাজিক সংবেদনশীলতাও তাদের স্বনির্ভর করে তোলা সমাজের সবার সম্মিলিত দায়িত্ব। মোহনপুরের দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রীয় বয়সশ্রী যোজনা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়তা প্রকল্পের আওতায় আয়োজিত 76তম

অধিকারিতার শিবিরে তিনি কথা বলেন। দিব্যাঙ্গ শব্দটি তাদের মর্যাদা ও সক্ষমতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়েও আলোচনা করেন বিদ্যুৎ মন্ত্রী। ভুটান এর উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। থিম্পুতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও বিদেশমন্ত্রী ডিএন ধুঙ্গেলের সঙ্গে তিনি ভুটানে ভারতীয় নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইউপিআই এর দ্বিতীয় পর্যায়ে পরিষেবা চালু করেন। এর ফলে ভারত ভুটানের মধ্যে দ্বিমুখী ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সংযোগ সম্পূর্ণ হল। এছাড়া ভুটানের শিক্ষার্থীদের জন্য নেহরু ওয়াংচুক স্কলারশিপ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সমঝোতাপত্র বিনিময় হয়। জয়শঙ্কর ভুটানকে 54টি মেড ইন ইন্ডিয়া বৈদ্যুতিক গাড়িও হস্তান্তর করেন। সফরে তিনি 65 সজ্জার গ্যালাৎসুয়েন জেতসুন পেমা মা ও শিশু হাসপাতাল উদ্বোধন এবং 500 কিলোওয়াটের লুনানা জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগরতলা জিপিপি হাসপাতালে গতকাল বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপন করা হয়েছে। উপলক্ষে হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার প্রদীপ ভৌমিক, জিপিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী প্রমুখ। ডাক্তার ভৌমিক আলোচনায় রোগীদের প্রতি আরও যত্নবান হতে হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রুতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাব গোলশূন্য ড্র করে, ফলে পয়েন্ট ভাগ হয়। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 20.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা তিনি বিশ্বকর্মা মতাই আবনর গৈ হাকতরনি লোকরক্ন খা কাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হদালামো মন্ত্রীবক্রক শাখা কাইসা হামচা জাকতে বাইথাং চুকজাক ভারত স্নামতিসানাও সামং তাংনাইতেই তাংক্রিং রকনি দারাকতে ছেলে আবুই সামং তাংমানি কতরবার জাতঙ্গ হাকতর স্নামতিসানাও বরকনি অসাকথার মুগ্ন বুসকাঙ্গৈত লংনাও তে খা বাজারনাও হাপাংতে নাইকলফাং কগ্রজাক ইয়াঙ্গো হাকতর গনাঙ্গৈ বাই বাক্সা হাস্তেনি জুদা জুদা থাইব বিশ্বকর্মা মতাই রেনানি যুগালি মুং নাহার জাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী দিল্লি কতালনি জশভূমি ও সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদকনো চেঙ্গেরেখা অকুথুম লাইমুং সালথাম তঙ্গানো সিলিকনটু সিস্টেম বিল্ডিং দ্য ইকো সিস্টেম থিম বাই সংসাজাক অকুথুম লাইমাব সেমিকন্ডাক্টর বাবায় চুবাচু ইনোভেশন স্টাই লুকু খুরুমপুই হামক্রাই খাইনানি সাকা ফানবক্সিন জাগানো কগনারকমাব মন্ত্রীবক্রক সাকা হায়ুংনি হামিয়া তং হালকনি বিশিঙ্গব ভারতনি রাংথং রাও স্নি দশমিক চার হামসামুং অংখা ব সাকা ভারতনি সেমিকন্ডাক্টর ইকো সিস্টেম সাবুই হামক্রাই ইঙ্গই দঙ্গ সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদকনি কুথুম লাইমাও কাই দকরানি কবাং ফুনুকনাই কাই থামরা হায়ুং বেরামনি মথাতে কাই বাচিনি কবাং হাকতনি লুকু আদং বদলরক আরো মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকু সেবাতে থংরংনি লংমাবো বিসি নৈচি বা পুমা পালাইমানো রুগী মিয়ানি সিমি তালসারমৈ সেবা সংকল্প অভিযান চেংজাখা আবো বুসকাং তালনি জিসিনি শালমারি জরা তঙ্গানো পৈলানি শাল সেবা শালহনি পালাইজাখা উদয়পুরনি লাইপুমা গনাং আমা ত্রিপুরা সুন্দরী মান্ডপ আশীর্বাদকা দিয়া তাংবো তাংনি বিশিংতৈ হাস্তে বেরামনি অভিযানো চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মান্ডপ নখলাব কাই নই চি বা সাই চাতি মসংজাখা অ তালনি চি সিনি শালমারি নি সিমি অক্টোবর তালনি চি সিনি শালমারি জরা তঙ্গানো অ তাংবো তাং আগরতলা নুইংমা নখলা কয়লা শহর তাই মেলাঘরনি রাজঘাট নখবই জুদা জুদা থায়ো চাতি মসংমা সামংবো তাং লুয়াজি জাখা সেবা সংকল্প সামংবুতাংন রগৈ মিয়া এন সিসি চিবা ত্রিপুরা ব্যাটেলিয়ানি চেতনবাই প্রজ্ঞা ভবন থৈ রিমা শিবির লুয়াজি জাখা আবনো চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শিবির খরক দকসি খাতুঙ্গৈ থৈ রেখা পান্ডা এমপি রাজীব ভট্টাচার্য সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি বারজামানজা কাশকু অক্রা বিশ্বজিৎ শীল শাখাম দাংক্রা কিরণ গীতে হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকশং মানজাখা হাস্তে চংবাড়ি কমিশন হাস্তেনি পুরমথা

0: না,
1: পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে
0: না,
1: ওড়ো ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে
0: না,
1: গ্রামের শেষে অসত্য।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেচে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

কামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

0: আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।
1: নমস্কার,

শ্রোতা বন্ধুরা, নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা লাইভ ফোন ইন সুরে বেলাতে টেলিযোগাযোগ করতে পারছি না, এর জন্য অনির্দিষ্টকালীন সময়ের জন্য লাইভ ফোন ইন বন্ধ থাকছে। এর পরিবর্তে শুনছেন বিভিন্ন বাংলা গান।

আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদিন ভুল বুঝে আমি চলে গিয়েছিলাম, আজ স্বেচ্ছায় আমি গাইতে এসেছি। এ আমার ভালোবাসার গান, আমার ভালোবাসার প্রকাশ।

শ্রোতাবন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুরের বেলা, আকাশবাণী কৈলাস শহর। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন দ্বিজেন্দ্র গীতি, 12:30 শুনবেন নজরুল গীতি। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টায়। 1:05 চিত্রমূল অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদে সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন আধুনিক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 2টায়। 2:15 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 3টে এবং 3:05। 3:10 মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যা 6টায় গড় গৃহস্থী।

সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7টা বেজে 45 এবং 7টা বেজে 55 মিনিটে। বিশতম এশিয়ান গেমসের হিন্দি এবং ইংরেজি সম্প্রচার আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 8টা থেকে 8টা বেজে 30 মিনিট পর্যন্ত। নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9টা বেজে 15 মিনিটে শুনবেন মিশ্র গানের আসর। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন সীমান্ত ভিত্তিক অনুষ্ঠান মৈত্রী। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে 10টা বেজে 20 মিনিটে। 10টা বেজে 30 মিনিটে জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10টা বেজে 35 মিনিটে।

মিতা হকের কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। শ্রোতা বন্ধুরা, শেষ হলো দ্বিজেন্দ্র গীতির আসর আকাশ পানি কৈলাস শহর। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

صدف من درشن لن نظر لگتی ابر ریلی کوریشن হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আসসালামু আলাইকুম এবং জসবিন্দার নারুলার পর গানটি শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের যুগল গানটি। এবারে শিল্পী বিনোদ রাথোড় এবং সুনিধি চৌহান। শ্রোতা বন্ধুরা শুনছেন আকিউসে গুলি মারে ছবির গান।

বিনোদ রায় তো ওটা বঙ্গলকা ইয়াগনিকের কণ্ঠে শুনছিলেন আকিওসে গুলি মারে চাবির গান। শেষ হলো চিত্রমালা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ।

খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ও অর্থ সচিবদের এক সম্মেলন আয়োজন করেছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের বক্তব্য রাখার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া আভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে, ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়নের লক্ষ্য অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। 16 থেকে 18 সেপ্টেম্বর ভুটান সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডিএন ডুঙ্গিয়েলের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় ইস্যুতে মত বিনিময় হয়। ভারত ভুটান অংশীদারিত্বের বহুপাক্ষিক দিকগুলি আরও শক্তিশালী করার বিষয়ে গৃহীত উদ্যোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ ব্যক্ত করে। ডক্টর জয়শঙ্করের সফরকালে তিনি ভুটানের বিদেশ

অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর ভুটান নরেশ জিগমে শেখর নামগিয়াল ওয়াংচুক এবং সেদেশের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোকবের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য, পণ্য চলাচল ও বেআইনি লেনদেন বন্ধের সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করে। এই বৈঠকে দুই দেশের পণ্যের উভয় দেশের বাজারে প্রবেশাধিকার, সীমা শুল্ক, বাণিজ্যিক সহযোগিতা, পণ্যমান, খাদ্য নিরাপত্তা, সীমান্ত পরিকাঠামো এবং রেল ও সড়ক যোগাযোগ সহ বাণিজ্যিক লেনদেনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরাজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই তিনটি বিষয়ে আয়োজিত UGC নেট জুন 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। দেশের 272 শহরে 454 কেন্দ্রে চলতি মাসের 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অগ্রগতি বজায় রেখেছে। এই সংস্থা জানিয়েছে, আশা করা যায় G20 ভুক্ত দেশগুলির মধ্যে দ্রুততম GDP বৃদ্ধির হার ভারত বজায় রাখতে সক্ষম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152 দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3টি দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা দ্বিতীয় বছর তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8টি সংস্থা এবং 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। এই তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা অবরুদ্ধ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের পরে এই ঘোষণা করেন তিনি। সমাজ মাধ্যমে ভন ডার লিয়েন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করছে তাই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে। পাকিস্তান সেদেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচ ব্যবস্থা ঘোষণা করেছে। ইসলামাবাদ জ্বালানি ব্যবহার, সরকারি আধিকারিকদের জন্য বিদেশ ভ্রমণ, নতুন সরকারি গাড়ি কেনা এবং সরকারের উদ্যোগে নৈশভোজ আয়োজনের ওপর নিয়ন্ত্রণ জারি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সম্মেলন ও সেমিনার আয়োজনের ওপরও নিয়ন্ত্রণ জারি করেছে। বাজার এবং শপিং সেন্টারগুলিতেও রাত্রি 9টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে সেদেশে লস্কর-ই তৈবা এবং জেইশ-এ মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর জন্য আরও বেশি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বেআইনি মাদক কারবারি অর্থ পাচারকারী গোষ্ঠীর কাছ থেকে এইসব সংগঠনের তহবিলে $7-10 কোটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণ করা হয়। ভারতীয় হাইকমিশনের দ্রুনেশ ত্রিবেদী দুই দেশের মধ্যে কাজী নজরুলের আদর্শে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, বাংলাদেশ সরকার 2026 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আর বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে।

0: করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় অপারেশন সোহানের মাধ্যমে জেইশের দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করার নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা হোয়াইট নাইট কোরের ভূয়সী প্রশংসা করেছেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, উধমপুর জেলায় মাজালতা এলাকায় এই সফল গোয়েন্দা ভিত্তিক অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের সঙ্গে ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এই অভিযানের ফলে দুই জঙ্গি নিহত এবং সন্ত্রাসবাদীদের সাহায্যকারী এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড এবং ওড়িশার সাতটি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত এই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। তারই তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতিকে এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পার্টে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের সেভ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। 2024 অলিম্পিকে মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শুটিংয়ে দুটি পদক জেতেন। অন্যদিকে তাজিন্দর পাল সিং 2018 এবং 2022 শর্ট পার্টে স্বর্ণ পদক পেয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনছিলেন কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: escuchiste así.
1: আধুনিক গানের শুনছি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আধুনিক গানের আসর। অল্প কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বিভিন্ন বাংলা ছবির গান। শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।
1: इस कार्यक्रम में आप सभी का स्वागत कर रही हूं, मैं आपके रेडियो सखी ममता सिंह।

0: अभी आपने लता मंगेशकर की आवाज में फिल्म स्वामी का ये गीत सुना। गीतकार थे अमित खन्ना और संगीतकार थे राजेश रोशन।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসর, সাতটায় কপ্পুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এশিয়ান গেমসের ওপর হিন্দি এবং ইংরেজিতে একটি অনুষ্ঠান কার্টিন রাজিয়ার। ৮:30 গুলমোহর, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 সীমান্ত অঞ্চলের

পাঠান মৈত্রী। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আপনার নামটা হল?
1: আমার নাম মানিকনাথ।
0: আচ্ছা, আর আপনার বাসার জায়গাটার নাম?
1: রাজনগর।
0: রাজনগর। আপনি কতদিন ধরে আমরা এই কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: আমি তো আসলে ছোটবেলাতে এই কৃষির সঙ্গে যুক্ত।
0: ছোট থেকে? আচ্ছা, মানে আপনারা ধরুন বাপ দাদার থেকেই চলছে?
1: আমরা একদম পূর্বজন্মের থেকেই চলে।
0: মোটামুটি জায়গার পরিমাণ কিরকম আছে?
1: আমার সাতখানি মতো জায়গা আছে।
0: সাতখানি তো পুরাটাই বাস্তু না?
1: না, ধান ক্ষেতের জায়গা আছে পাঁচখানের মতো, দুইখানের মতো আছে সবজি ক্ষেত।
0: আচ্ছা, তো কখন যে আপনার মৌসুম চলে, এই মৌসুমে আপনি কিতা লাগাইছেন বা কিতা লাগাইবা মনস্থ করছেন?
1: ধান ক্ষেতের মধ্যে তো আউশ ক্ষেত আমি দুইখানের মতো করি।
0: আচ্ছা,
1: এটা হাইব্রিড ওই ব্লক থেকে আমরা দেয়
0: এসআরআই, যেটা
1: এসআরআই সিস্টেমে করি।
0: আচ্ছা,

0: নিদানটা আইল, নাম হইল হাসু কইছু।
1: বাহ,
0: নতুন গত বছর থেকে দিছে, খুব ভালো ফলো নাই।
1: আর এই খাইতে কিরকম?
0: খাইতেও খুব ভালো।
1: আচ্ছা, কারণ আমরা এত অঞ্চলের প্রত্যেকে কিন্তু আমরা ইয়ের লগে স্বর্ণ মসুরির লগে খুব পরিচিত।
0: এটা তো আঙুন, আর এটা হইল আউস।
1: আচ্ছা, তো এটা আপনি করুন, এটার লেগে কিন্তু আপনি জমি টমি রেডি করিলেছেন?
0: না, জমি টমি রেডি না, অক্ষণ তো ধান বাইরেই আছে।
1: আচ্ছা, বাইরে যেত অক্ষণে, একদম অক্ষণ যে অক্ষণে আপনি কিতা কিতা ফলন করছেন?
0: অক্ষণ তো আমার ধান আছে দুইখানি, এরপরে শশা আছে, ধরো খাওয়ার মতো রামাইশ আছে খাওয়ার মতো।
1: আচ্ছা, তো আপনার কাছ থেকে শুনি যে রামাইশ এবং শশা দুইটাই দুইটাই খুব অর্থকরী ফসল, কারণ শশাটা বাজারে প্রচন্ড চাহিদা, আর রামাইশ যেটা এটাও মানুষ খুব পছন্দ করে। তো রামাইশের কথাটা আগে শুনি, যে আমরা যদি রামাইশ করতে যাই প্রথম অবস্থায় আমরা জমিটারে কীরকম তৈরি করব?
0: আমরা তো আল চাষ মেশিন দিয়ে কমসে কম সাইড থেকে পাঁচটা চা দিতে লাগবো। তখন আমরা একটা লো বানাবো, বেড যেটা কয় লো বানাইবো, ড্রেনটা উঠাইয়া এটার মধ্যে সার, গোবর, জৈব সার, ডিএপি, এরপরে মহাশক্তি ওইটি দিয়া ওই মাটিটারে ঘুরমো, দুই সাইড থেকে উঠাইয়া ঘুরমো। এরপরে দুই হাত দূরত্ব জার লাগাইমো, তিনটার থেকে চারটা বীজ দিমো, আমরা রাখবো কিন্তু দুইটা, চারটা দিই যদি কোনো কারণে মিস করে দুইটা রাখি। তারপরে তো আমরা এই নেট, তখন তো নেট ব্যবহার করি আমরা, আমরা কিন্তু এখন আর বাসটাস কম ব্যবহার করি।
1: নেটের একটা ধারণা, আগে যেমন আমরা নেটটা মাছের পুকুরের কিনার দিয়ে দিয়ে রাখতাম যাতে মাছ জলাইলে বাইরে না যায়,
0: না ওই নেটটা না, এটা কিন্তু ফাঁকা ফাঁকা,
1: ওই যে বড় বড় ফুকা ফুকা অনেকটা আপনার ব্যাডমিন্টনের পর্দা যে টানানো
0: ওই রকম।
1: আচ্ছা, এই ব্যাটটা আপনার কেমনে ব্যবহার হয়? আমি তো এটা
0: এটি দেখেন, একটা আছে আটাত, আমরা মধ্যে কাটি এটারে।
1: আচ্ছা,
0: কাটলে দুইটা বাঘ হইলে মনে করেন ষাটাত লম্বা থাকে, এর নিচে কিন্তু পাওয়া যায় না মার্কেটে
1: না।
0: তখন প্রথম আটাত দূরে দূরে একটা করে বাঁশ গাড়তে লাগবো,
1: আচ্ছা
0: উপরে আর একটা বাঁশ বাঁধতে লাগবো,
1: আচ্ছা
0: ওই বাঁশের মধ্যে নেটটা ঢুকাইতে লাগবো, ঢুকাইয়া নির্দিকে যে আমার জায়গাটা আছে এদিকে আর একটা বাঁশ দিতে লাগবো, দিয়া ওই আটা দূরে দূরে খালি উপরে আর নিচে বান থাকবো, আর নেটটা একদম ফুল টানাই থাকবো। তখন যখন লোটটা গজাইব তখনই কিন্তু এর দেওয়া যেমন হাত দিয়া দরিয়া দরিয়া
1: একদম,
0: আর এই বিচার সাইডে আমরা এমন একটা দামন লাগে না, বড় হইলে খালি ওষুধ দেবন লাগে, এমনিতে গাছ উঠে যায়।
1: আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার লু তুলবানি রামাইশের
0: লু তো উঠাইতে লাভ,
1: কারণ বৃষ্টির মৌসুম, লু তুললা প্রত্যেকটা লুতে আপনার কত কয়টা মানে গাছের যে বীজ পুতন যে কতটা হইব?
0: কতটা বলতে এটা বিশ্বাস সবটি সমান না, দুই হাত দূরে দূরে একটা এই জার বানাইতে লাগবো।
1: আচ্ছা,
0: ওই জারে বীজ লাগাইতে লাগবো,
1: ওই জারের মধ্যে বীজটা দিতে হইব। তো এবার আমি যদি আপনার এই ধরুন দেড় মাস থেকে তো অলরেডি রামাইশের ইয়াই যায় ফুল বা কটিয়ায় পরে, তো এই যে দেড় মাসের মধ্যে আমার তো গাছে কি যত্ন আত্তি করতে লাগবো নি না?
0: যত্ন আত্তি করতে লাগবো
1: কিরকম ভাবে?
0: যদি আপনি পলিথিন ব্যবহার না করেন
1: নিচে,
0: নিচে যদি পলিথিন কেউ কেউ ব্যবহার করে, কেউ কেউ করে
1: না,
0: মনে করেন আমি করি অন্যরা করে না, তখন কিন্তু এটা চাষা মানে কোদাল দিয়ে চাষা দিতে লাগবো, ঘাস গুলারে মাইরা রাখতে লাগবো,
1: মানে ঘাস বাসাই দিতেই,
0: বাসাই দিতেই লাগবো,
1: এছাড়া কোনো গতি নেই। তো যদি আপনার তেলে এক মাসের মধ্যে দুইবার দিতে লাগবো নি বাসাই না একবারই,
0: যদি মানে পলিথিন থাকলে তো আর এটা দরকারই নাই
1: না,
0: তবে মাসে দুইবার দিতে লাগবো, বৃষ্টি যদি বেশি পরিমাণ থাকে তাহলে তিনবারও দিতে লাগবো,
1: ইয়ে
0: বাসাই
1: বাসাই, আর নাইলে এতটার দরকারই হয় না।
0: না
1: তো গেল বাসাইয়ের একটা পর্ব, আর এরপরে হইলো আর সার দিতে লাগবো নি পয়লা সারের পরে?
0: যদি পলিথিন দিয়া যেটা আমরা করি এটার মধ্যে তো একলগে আমরা সার দিয়া দিলি,
1: আচ্ছা
0: আর দেবন লাগে না, পরে তো খালি ঔষধ ব্যবহার করি,
1: আচ্ছা
0: ফুকার ঔষধ। আর যদি আমরা মনে করি যারা ব্যবহার করে না তারা কিন্তু সার দিতে লাগবে,
1: আবার
0: আবার সার দিতে লাগবে,
1: তাহলে তো পলিথিন একটু কষ্ট করে পলিথিন দেওয়াই ভালো,
0: পলিথিন ভালো, আমি তো নিজেও পলিথিন দিয়া করি, পলিথিন ব্যবহার

0: আমি নিতেও পারি।
1: কারণ হচ্ছে পলিথিনটা দিলে যেহেতু আমার ঘাস বাসাই থেকে আমি বাইচা গেলাম,
0: অনেক টাকা বাঁচে।
1: হ্যাঁ,
0: এরপরে যে শ্রমিক মিলে না, কাজের মানুষ মিলে না,
1: না তো সেই ক্ষেত্রে তো অনেকটা উপকারী,
0: অনেক উপকারী। এরপরে সবজিটা ফলন দেখতেও সুন্দর,
1: কারণ এটা তো আর কোনো ইয়ে লাগতেছে না আপনার,
0: ঘাস টাস কিছু নাই, ফ্রেশ ভাবে থাকে।
1: তো আমরা শুনলাম আপনার কাছ থেকে যে আমরা নিড়ানির পর্বটা কয়বার দিতে লাগে, বা এখানে যদি আমরা পলিথিন ব্যবহার করি তাহলে কিরকম ভাবে আমরা উপকার পাই, অক্ষণ কইবা যে রামাইশের মধ্যে কিরকম রূপ পোকা, মানে গাছের শুরুর থেকে শুরু
0: রূপ পোকা প্রচুর।
1: হ্যাঁ,
0: সবসময় ব্যবহার করতে লাগে, সপ্তাহে একদিন তো করতেই লাগবে। আবার যদি কোনো কারণ বসতে, আজকে আমি মনে করেন আমি ওষুধ দিচ্ছি ভোরে, সকাল বা বিকালে ওষুধ দিতে লাগে, দুই তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, তাই কিন্তু এই ওষুধের কোনো অ্যাকশন থাকতো না, পরের দিন আবার স্প্রে করতে লাগবে।
1: তার মানে ওষুধটা মানে ইয়ে করাটা
0: কমসে কম 24 ঘন্টা থাকতে লাগবে।
1: আচ্ছা,
0: তখন আর বৃষ্টি হইলো কিছুই তো
1: না। আমি কইতেছি যেমন প্রথম যখন লতাটা ফুটি দিল, বীজটা ফুটি দিল, লতাইয়া গাছে উঠলো, তখনও কি পোকা আক্রমণ করতে পারে? করে,
0: এটা এক ধরনের মাছি আছে।
1: আচ্ছা,
0: এটি কিন্তু চোখে দেখা যায় না, পাতাগুলার সাদা খোলায়, তখন এটার ওষুধ দেওয়ান লাগে, দিলে আর এই মাছিগুলাই ক্ষতি করতে পারে না। কেউ কেউ আছে পাতা সাদাই গেছে, যেখান থেকে বীজ আনবো কইব তোমার যেটা বীজ দিছো এটা বালা না, আসলে এটা না, এটা এক ধরনের, এটা খুব কখনো দেখুন যায় পাতার নিচ দিকে সাদা কালারের, এটা এটার মাছি কয়। তো ওই তখন থেকেই ওষুধ প্রয়োগ করতে লাগবে। আবার কিন্তু এই ওষুধটা গাছ যখন বড়ই দিব, এই বলাই কিন্তু আর এই মাছিগুলা ধরতে পারত না।
1: তো প্রথম অবস্থায় একবার গেল মাছি হইতে গেলে, এটা না নি মাছির উপদ্রব, আর এরপরে আবার বড়ইলো মাছির উপদ্রব
0: না, বড় বলাইব, বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ করব।
1: মানে রামাইশের মধ্যে আপনি
0: সপ্তাহে একদিন ওষুধ দিতে লাগবে,
1: এছাড়া কোনো গতি নেই, আর ওষুধটা বিকাল দিকেই দিবা,
0: মানে হয়তো খুব সকাল নাইলে একদম বিকাল 4টার পরে, রৌদ্রের মধ্যে দিলে কিন্তু অ্যাকশন করতে না।
1: আচ্ছা, তো আপনার কাছ থেকে জানলাম রামাইশটারে আমরা কেমনভাবে যত্ন করতে পারি বা কতবার সার দিতে পারি। আচ্ছা, রামাইশের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখি, রামাইশ দুই রকমের, একটা সবুজ সবুজ মতো আর একটা কালো কালো মতো, এটা কি বীজের?
0: বীজের মধ্যে দুই জাত, ভালো ফলন দেয়। এই এটা একটু সাদা কালার, পুরো সাদা।
1: আচ্ছা, এটা এটা কি বাজারে চাহিদা ভালো?
0: চাহিদা ভালো।
1: আচ্ছা,
0: এরপরে রামাইশটি কমসে কম লম্বা বেশি হইব, 12-15টায় রামাইশে 500 গ্রাম হইব।
1: বাপরে, মানে তেলে বুঝুন কতটুক লম্বা হইতেছে, মানে
0: এক হাত থেকে বেশি
1: হইতেছে। তো এই ফলনটা আপনার রামাইশ যেটা, এটা লাগানির থেকে ধরুন 2-2.5 মাস চলে,
0: বেচা পর্যন্ত 2.5 মাস,
1: এর বেশি আর চলতো না।
0: এরপরে অন্য ফসল লাগাই আমরা
1: এই জায়গাতে। আচ্ছা, এবার রামাইশ শুনছি, রামাইশের পাশাপাশি শশা, শশা তো আমরা যে দেখুন, একটা তো এটারে সবাই শশা কয় না, এটারে কয় কি তা খিরা,
0: খিরা এটা হইলো গুল্লু, যেটা এটা হইলো খিরা, আর আমরা যেটা করি এটা হইলো শশা।
1: শশা তো, শশা তো হন মানে আমি দেখি যেটা বাজারে সবসময় পাওয়া যায়, মানে কোনো সিজন লাগে না। তো আপনি যে শশাটা করুন, এটা কি তা মানে যেমন 3 মাস করবা এরপরে বন্ধ দিলেই পারে?
0: না, ওই তো মাসিং করছি যেগুলা, ওই তো একটা আমার শেষ হয়েছে, আরেকটা বিচ্ছা ধরা শুরু হয়েছে, যেটা আমার শেষ হয়েছে ওইটার মধ্যে আমি ওখানে উস্তা করব,
1: ওই যেটা মালচিং করছি,
0: মালচিং করা যেটা আমার গাছ কাটে লিছে, এটার মধ্যে এখন আমি এই উস্তা করব।
1: তো এটা তো কত ভালো, আপনার চাষের আর দরকার পড়ছে
0: না, এরপরে ঘাস নিড়ানের কোনো প্রয়োজন নাই আমার, এখন জাস্ট খালি একটা বাটি বয়াইম, ব্লেড দিয়ে চতুর্দিক কাটতে একটা এই জায়গা বাইর করবো, ওইখানে মধ্যে খালি বীজ লাগাইব।
1: তো শশাটা আপনি মানে নিয়ম করে ইয়ে চালাইয়া যায় এটা লাগানিটা, যাতে আপনার মানে বন্ধ না হয়?
0: হ্যাঁ, আমার একটার পর একটা বাইরে।
1: তো এই যে জিনিসটা আপনার যে এই যে একটা চিন্তা ভাবনা, আমরা কিন্তু কৃষক ভাইরা কিছুটা আমরা চিন্তার লেগাও আমরা কিন্তু উপযুক্ত দাম পাই না। আপনার যে চিন্তাটা আছে যেমন একটা উঠাইতে আসুন অল্প দিন

0: আগে আরেকটা রোপণ করে দিয়েছেন, যার ফলে শশাটা কিন্তু আপনারা ছাড়িয়া যান না। আর বাজারে এখন শশা পছন্দ করে বা শরীরের লিগাও শশাটা নেয়, এইবারাই শশাতে আপনার সারের পরিমাণ কেতা দেন?
1: শশাতে সারের পরিমাণ মার্সিং করলে একটু বেশি লাগে,
0: আচ্ছা,
1: কিন্তু বারবার তেমন লাগে না। একবারে যখন আমি দিয়া দিব তখন একটা ফসল আমার উঠবো, দ্বিতীয় ফসলটা আমি যখন ওই জায়গাতে করবো তখন কিন্তু একটু পরিশ্রম আছে।
0: কিরকম
1: মানে মনে করেন আমি তো ড্রেন পুরা ওই যে আমি বেডটা বানাইছি, বেডের সাইডে তো থাকি মাটি দিয়া দিয়া দুই সাইডে রাখছি, মাটিয়ে কিন্তু দরিয়া রাখবো পলিটিনটারে।
0: আচ্ছা,
1: তখন আমি একটা সাইডে মাটিও এই সরাইমো, পলিটিন উল্টাইমো, উল্টাইয়া এখানের মধ্যে যতক্ষণ পরিমাণের লাগে সার ততটুকু পরিমাণের সার ছিটিয়ে দিতে লাগবো।
0: আচ্ছা,
1: এক জায়গাতে দিলেই তো না, ছিটিয়ে দেওয়া লাগবো। গাছটা যখন মনে করেন দুই থেকে আড়াই হাত লম্বা হইব, নিজ দিকে দিত না,
0: কেন
1: পলিটিনের লগে ইয়া সাদা একদম পুরাটা ই হই থাকবো।
0: কিন্তু আমরা তো বেশিরভাগ যে চাষ করি আমরা তো আপনার নিচে দিয়েই যাই, কিন্তু এটা কেন যায়?
1: কিন্তু পলিটিনটা দেওয়ার পরে
0: উপরে তো
1: ইয়ে থাকে, এই মনে করেন পলিটিন থাকে, পলিটিনের কারণে তো বাতাস পায়
0: না,
1: এত জ্বরটা উপর দিকে এই যায়। তখন আমি যখন সারটা ছিটিয়ে দিই অটোমেটিক ইমার্জেন্সি গাছে পাইব।
0: এটাও একটা নতুন আমরা আপনার জানলাম যে মালচিং এর মাধ্যমে গাছের জ্বর নিচে যেতেছে না, কিন্তু গাছ তার খাওন কেমনে সংগ্রহ করতেছে, এটা আপনার কাছ থেকে আমরা নতুন জানলাম। যাতে
1: পলিটিনটা উঠাইয়া আমি এক জায়গাতে মুট করিয়া এক মুট দুই মুট যা লাগে পাঁচশো গ্রাম দিয়া দিই, ওই তো না, এটা কিন্তু পুরাটা মাটিতে ছিটাই দিতে লাগবো। পুরাটা দাগা মনে করেন দুই হাত দুইয়া দূরত্ব একটা জার আছে, এই পুরাটা দাগা কিন্তু জ্বর যে শিখর যেগুলো থাকবে এগুলা কিন্তু সাদাইয়া বাইরে দিবে, তখন ওই পুরাটা দাগায় ছিটাই দিতে লাগবো। মানে দ্বিতীয় ফসলের সময় প্রথম ফসলে লাগতো
0: দরকার নাই, কারণ প্রথম ফসল তো সে নিজে থেকেই খাওন পাইছে,
1: নিচে পাইছে, পরেরটা তো এই খাওনটা এ খাইলিছে, তখন কিন্তু ছিটিয়ে দিতে লাগবে।
0: আচ্ছা আচ্ছা, তো এটা আমরা জানলাম। তবে শশার যে গাছ, শশার আপনার যে পরিমাণে করুন, এটা কতটুকু পরিমাণ করুন?
1: আমি তো গত এটাতে আধা খানি জায়গা আছে,
0: আধা খানি, তো আপনার যখন ফলনটা বাইর হয় কিরকম পরিমাণ ফলন বাইর?
1: ডেইলি এক কুইন্টাল বিশ থেকে এক কুইন্টাল পঞ্চাশ কেজি বাড়ছে ডেইলি,
0: এক কুইন্টাল থেকে
1: এক কুইন্টাল বিশ কেজি থেকে এক কুইন্টাল পঞ্চাশ কেজি
0: পারাও তো গুটি
1: ডেইলি,
0: পারাও তো গুটি।
1: আমরা তো ডেইলি রাত্রে সাতটায় উঠতে লাগে, সাতটার মধ্যে ধর্মনগর বাজার, আমরা তো বাজারটা হইলো ধর্মনগর,
0: একদম একদম। তো এটা আপনারা আশা রাখি আপনার শশার বাজার কোনোদিনও খারাপ যায় না, যদি ফলনও ভালো হয় বাইরের থেকেও হয় তাও তো আপনার মনে হয়,
1: বাইরের টি পনেরো টাকা বিকছি, আমরা টি পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম বিকছি।
0: হ্যাঁ, মানুষ কিন্তু আমরা এদিকে বুঝে, কিন্তু আমরাও কিন্তু যে কিনি বাজার থেকে আমরা লোকালটারই বেশি প্রাধান্য দিই।
1: বা আগে হয়তো যারা এমপ্লয়ি আছিল যারা খেত কোনোদিন করছে না, তারা ওই লোকেল বা চালানিটা বুঝতো না, তখন কিন্তু আমরা এইখানের ধর্মনগর থেকে এই এরিয়া রাজনগর সহ প্রতিটা মানুষে জানে যে কোনটা লোকেল আর কোনটা চালানি,
0: এটা কইছেন কারণ মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে। আর এই যে আপনার যে ফিরত ফিরত যে একটা বুদ্ধির মারফতে যে আপনি একটা ফসল দিয়ে মানে যেটা সবসময় প্রয়োজন এটারে যে একবার লাগাইয়া বন্ধ করে না, তাতে আমার মনে হয় আপনার কাছে মানে অর্থের এটা তাড়াতাড়ি দেয়ও বুঝতে।
1: আমরা তো আসলে সাধারণ মানুষ, কৃষক মানুষ তো আসলে সাধারণ মানুষ
0: আপনারা যদি সাধারণ কোনটা হয় না, কারণ আপনার উপরে পুরা আমরা নির্ভর। আপনারা যদি ছয় মাস কাজ বন্ধ করেন, জমি বন্ধ করেন, তাইলে কিন্তু আমরা সব বিপন্ন।
1: আমরা চিন্তাধারা ওইটাই, তিন দিন বাজারও যাইতে পারি, বাজারও গেলে আমার কিছু টাকা আইব, আমার পরিবার
0: ভালো
1: চলবো, ওইটাই আমরা চিন্তাধারা করে খেত করি আর কি।
0: আপনার সঙ্গে কথা কই খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক।
2: আগামী 20 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস

প্রধানত বিক্ষিপ্তভাবে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96 এবং 58% থাকতে পারে। পাতা বা গাছ হলুদ ওই গেলে পরে ধানের, আপনারা অনেকেই এটা সাধারণ লক্ষণ মনে করেন, অনেক কারণে কিন্তু ধানের পাতা হলুদ ওই যাওয়ার সম্ভাবনা। তার মধ্যে যেমন নাইট্রোজেন সারের অভাব, তেমনি আবার বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড়ের, যেমন টুংরো ভাইরাস, হলুদ মাজরা পোকা, ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ইত্যাদির আক্রমণের ফলেও পাতা হলুদ বর্ণের হইতে পারে। এল্লাগিয়া সঠিক রোগ নিরাময়ের জন্য সঠিক কারণ জানা একান্ত প্রয়োজন। সাধারণত নাইট্রোজেন সারের অভাব দেখা দিলে তা সমস্ত মাঠে একসাথে কম বেশি দেখা দিব। অপরদিকে পোকামাকড়ের আক্রমণ হইলে পরে ধানের পাতা হলুদ হয়ে গেলে তা আক্রান্ত গাছ অবধি সীমাবদ্ধ থাকব। গবাদি প্রাণীর টিকাকরণ করাইতে লাগব, পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করিয়া দিতে হইব, মাছি মশার আক্রমণ রোধে ঘরে বিভিন্ন রকমের জীবাণুনাশক স্প্রে করতে লাগব, প্রাণীর মল বা প্রস্রাব নিয়মিত ভালো করিয়া পরিষ্কার করিয়া দিতে হইব। 15 থেকে 20 দিন বয়সের চারা মূল জমিতে লাগানের লাগিয়া বাছাইয়া নেন। জমির মাটি খানিকটা উঁচু করিয়া 25x25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখিয়া চারা মূল জমিতে লাগাইবা। চারা লাগানির একদিন আগে জমিতে কানি পিছু 20 কেজি ইউরিয়া, 20 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ মাটিতে প্রয়োগ করা যাইতে পারে। জমিতে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখুন। যে সমস্ত জমিতে অল্প বৃষ্টিতে জল দাঁড়ায় এই জায়গাত খানিকটা বেশি বয়সের অর্থাৎ 20 থেকে 25 দিনের চারা লাগাইন। এক জায়গা 2-3টা চারা আপনারা লাগাইতে পারেন। মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগাছা দ্রুত বাড়তে পারে, তা ফলনের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই আগাছা পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ফসল এখন পরিপক্কতার পথে, আর্দ্র আবহাওয়ার কারণে খোলাপচা রোগের আক্রমণ হইতে পারে। এই ফসলের এই পর্যায়ে রোগ দমনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন রোগ ফুটার মোচা পর্যন্ত না পৌঁছাইতে পারে। ফলনের এই শেষ পর্যায়ে যান্ত্রিক দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি হইল লিফ স্ট্রিপিং বা পাতা ছাঁটাই প্রক্রিয়া। গাছের গোড়ার দিকে তাকিয়া উপরের দিকে 3-4টা এবং নিচের পাতা সেগুলি খোল সাবধানে ছাড়াইয়া কাটাইয়া সরাইয়া ফেলাই দিতে হইব। এর ফলে ছত্রাক ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছাইতে পারত না। গাছের পাতা স্তরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা কমিয়া গিয়া রোগটি পুনরায় ছড়াইয়া পড়া সক্রিয় উৎসটা বন্ধই যাব। ছাঁটাই করা পাতাগুলি ক্ষেত থেকে বাইরে নিয়ে আইয়া ফুড়িয়া ফেলাইতে হইব অথবা মাটির গর্তে পুঁতিয়া ফেলা দরকার। শীতকালীন সবজি চাষ যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি মৌসুমের শেষ ভাগে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের সময় যাতে জল জমিয়া না থাকে এবং সুষ্ঠু নিষ্কাশনী ব্যবস্থা বজায় থাকে এদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এই জন্য বীজতলার মাটি থাকিয়া অন্তত 15 সেন্টিমিটার উঁচু তৈরি করিয়া নিতে হইব। আর্দ্র আবহাওয়ায় চারাপচা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এল্লাগিয়া বপনের আগে বীজ শোধন করিয়া নিতে হইব। দুপুরের তীব্র রোদ এবং আকস্মিক বৃষ্টি কচি চারাগুলোর তাকিয়া আমরা যাতে বৃষ্টির থেকে যাতে কচি চারারে রক্ষা করতাম পারি এই দিকে আমরা দৃষ্টি দেওয়া প্রয়োজন। নার্সারির বেডগুলোর উপরে অস্থায়ী জাল বা অ্যাগ্রোশেড তৈরি করিয়া দিতে হইব। অপেক্ষাকৃত বড় মাছ তুলিয়া পুকুরে মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হইব। আমরা যারা মাছ চাষ করিয়ার মাছ তুলিয়া নেওয়ার পর সমপরিমাণ চারাপোনা পুকুরে আমরা ছাড়ছি, বা যদি ছাড়িয়া না থাকি তাইলে আপনারা কিন্তু ভুল করছেন। অবশ্যই একটু বড়ই গেলে গিয়া ফোনা আপনারা জালটা নিয়ে দেখবা পুকুরের পরিস্থিতি।

পুকুরের আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজনের 2-3% পর্যন্ত নিয়ন্ত্রণ রাখুন। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ হইতে পারে, নিয়ন্ত্রণে কানিপেছু মেলাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ করা যাইতে পারে। চাষবাসের ক্ষেত্রে এগুলি আমরা আর বিশেষ করিয়া লক্ষ্য রাখতেইব এবং এই লক্ষ্য রাখার কারণেই আমরা লাভের মুখ দেখব। আশা করি আপনারা সবাই কৃষিক্ষেত্রে যারা রবি মরশুমে চাষবাস করবা জমি তৈয়ারি করিয়া নিছেন, আউশ ধানও সংগ্রহ করিয়া নিছেন, ঠাটা ফুড়া রৈদ্যের সুতরাং ভালো করিয়া এই ধান শুকাইয়া কিন্তু আপনারা সংগ্রহ করবা। একটা সময় আগে সিদ্ধ করা হইতো, বর্তমানে জ্বালানি সংকটের কারণে বা লাকড়ি টাকড়ি মানে কম পাওয়ার কারণে আমরা কিন্তু এখন আর সিদ্ধ চাল অনেকটাই পাই না, কিন্তু এই চাল যদি আমরা সিদ্ধ দিতাম পারি তাইলে কিন্তু অনেক বেশি মূল্যে আমরা বিক্রি করতাম পারব। কারণ বাজারে কিন্তু বর্তমানে আতপ চালের লগে লগে সিদ্ধ চালের চাহিদা কিন্তু বাড়ে। দোকানে বাইরের রাজ্য থেকে যে সমস্ত চাল আয় তার অধিকাংশই কিন্তু সিদ্ধ, এবং সিদ্ধ চাল খাওয়ার দিকে মানুষ ধীরে ধীরে অগ্রসর হইরা। লগে আরেকটা জিনিস আছে, লাল চালের ভাত খাওয়ার দিকে কিন্তু মানুষ অগ্রসর হইরা। যদি কারোর ঢেঁকি থাকিয়া থাকে, অনেকের বাড়িতেই আছে, আপনারা ঢেঁকি চাটা চাল বাজারজাত করিয়াও কিন্তু লাভ ঘরে নিতে পারবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আমরা হাজির দাদাবাবুরে সঙ্গে নিয়া জানি পরিচয়। প্রথমে
1: নমস্কার, আমি শ্রী প্রতাপচন্দ্র দাস, ত্রিপুরা কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সহ কৃষি অধিকর্তা।
0: শস্যের তেলের দাম অনেকটাই ঊর্ধ্বগতি, কিন্তু তেল ছাড়া রান্না করা সম্ভব নয়। আমরা বাড়িতে যে রান্নাবান্না হয় একটু তেল কমইলে পরে বাড়ির অভিভাবক যারা থাকুন তারা কিন্তু একটু একটু রাগ ওঠে। আমার দাদাবাবুয়ে মুসকি মুসকি আসা এবং বিভিন্ন রকমের উপাদেয় ভাজা বড়া ইত্যাদি আমরার ফাতে না থাকলে পরে আমরার যেমন খাওয়াটা অসম্পূর্ণ থাকি যায় গিয়া। এই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ করব, আপনারা এই ভাজা বড়া খাওয়াটা একটু কমাইন। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা কইরা যে এই ভাজা বড়া শরীরের লাগিয়া বালা নাই, তবে শাস্ত্রীয় মতে কোনো কোনো দিন তো আমরা খাইতেই লাগে, আমরা অবশ্যই খাই। আর জিহ্বার স্বাদ পরিবর্তনের লাগিয়া এটা খাওয়াও লাগবে। একটা সময় আমরার এই কৈলা শহরে দাদাবাবু যখন কর্মক্ষেত্রে কৈলা শহর আসলা, এই সময় বা তার পরবর্তী সময়েও প্রচুর পরিমাণে শস্য চাষ হইত এবং জাগার নামও পড়ে গেছিল গিয়া বলে হর হাসা হয়েছিনি দাবু। তো এই যে জাগার নাম বলে হর, এত বেশি শস্য উৎপাদন হইত, সঙ্গে আমরার বিভিন্ন অঞ্চলে মানুষে এসআরআই পদ্ধতিতে ধান যেমন চাষ কর্তা ঠিক এই পদ্ধতি অনুসরণ করিয়া প্রচুর পরিমাণে শস্য কিন্তু তারা খেতে উৎপাদন করতে পারতা, লগে শস্য শাক বিক্রি করিয়াও বেশ মোটা টাকা আয় কর্তা, পুষ্ট গাছটা রাখিয়া প্রচুর পরিমাণে শস্য তারা বাজারজাত কর্তা। আর আমরা স্থানীয়ভাবে যে মিল আছে সেই মিলে তারা শস্য ফিরিয়া খৈল নিয়া কৃষিক্ষেত্রে ব্যবহার করতা আর সারা বছরের লাগিয়া তেলটা সংগ্রহ করিয়া রাখতা। মিল আছে, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম পাহাড়ি অঞ্চলের মা মাসি দিদি বৌদিরা মাঝে মাঝে দাদারা শস্য নিয়ে আইন জুমরাজ করিয়া সারাদিন এখানে তারা থাকুন, অনেকজন একসঙ্গে আইন, আবার তেল লইয়া খৈল লইয়া তারা বাড়িত ফিরিয়া যাইন। অথচ বিভিন্ন গ্রামে সেই শস্য উৎপাদন কিন্তু অনেকটাই থামি গেছে গিয়া, যার কারণে আমরা বেশ অসুবিধার সম্মুখীন হইছি। আজকে আমরার আলোচ্য বিষয় হইব গিয়া শস্য চাষ, কিভাবে শস্য চাষ করি আমরা বেশি বেশি উৎপাদন ঘরে তুলতাম পারি। কোন যাব
1: নমস্কার, আগে দেখতাম একটু গুছা টিল্লাতে জায়গা যখন খালি আছে কার্তিক মাসে, একটু শীত ফড়ে ফড়ে সময় চাষ দিয়া সরিষা বাইন করে একটা ভালো সরিষা হইত। পরবর্তীতে আমরা কইতাম দাদারা বাইন না করে যদি বালাটিকে চাষ করে লাইনে করেন তাহলে আরে ফসল হইব হইতো। ইদানিং দেখা যায়

যে টিলাতে কার্তিক মাসে আশ্বিন মাসে ফয়লা দিকে যে সরিষাটা লাগানো হইতো, এটা যখন এখন কমি গেছে, সরিষা ফলাইতা নাই, এরপরে দেখতাম নদীর চরে অনে বাইন করে ফেলাই দিতা সরিষা ওইতো। নদীর চর যেখানে আছে এখানে ধান কাটার পরে আল বাইয়া সরিষা বাইন করতা, আবার সরিষা লাইনেও করতা। আমার মনে আছে আমি যখন চাকরিতে আসলাম ডিসেম্বরের প্রথম দিকে সরিষা লাগাইছি, লাইনে লাগাইছি, ডেমনস্ট্রেশন প্লট আছিল, মাঠে গিয়া দেখলাম যে বড় পাতলা পাতলা গাছ উঠছে, মনটা খারাপ হয়ে গেল। তবুও বড় করে হইলাম জল দেও, গাছ বাঁচো, গাছ বাঁচিয়া যখন জল দিল, এরপরে যখন এই যে পাতলা পাতলা গাছে ডাল দেওয়া শুরু করলো, পরে দেখা যায় আর মাটি দেখা যায় না, খালি সরিষার ফুল আর সরিষা, প্রচুর ফলন পাওয়া গেছে। কোন সময় লাগাইছে? ডিসেম্বরে। আপনারা তো লাগাইতে নাই, ও এখন তারা সরিষা লাগাই লাভ আছে, ধান কাটার পরেও সরিষা লাগানো যায়, সরিষাতে জল খুব কম লাগে। যদি কৃষক হয় নড়াচড়া করতে ডরায়, তা খালি কোনো চাষ করে যদি ছিটাইয়ে পালাই দেয়, সেও তো চাষের খরচ, ছিটানির খরচ, নিজে যে ফলাইছে এই খরচ উঠিও গড়ে কিছু সরিষা উঠবো, কিছু লাভ হইব। তখন যদি আমরা সরিষা খেত না করি, তাহলে আমরা আবার তেল খাইব, খাইবো কত্যাকিয়া। বাজারের দেশে শোনা যায় তেলের দাম যে বাড়ছে, তেলের দাম যে বাড়ছে, সরকার এটা কিতা করে, সরকারে কিতা করবো, সরকারে কি তেল বানায়? তেল তো বানাই আমরা খেত, ও খেত যদি আমরা না করি তাহলে তেল আইব কত্যাকি। এখন সরকার আপনারা সরিষা করেন না বলিয়া, এখন সরকার তো তেল তো জনগণ হয়তো হইব, কখনো নূতন করি আরেক গাছ লাগাইয়া এই গাছের তাকিয়া তেল পাওয়ার ব্যবস্থা করা হইতেছে। এটা আগেও চেষ্টা করা হয়েছিল, কখন একটু বেশি করে চেষ্টা কৃষকের সাহায্য করা হইতেছে। এই গাছের গোটার থাকি তেল হয়, তেল হইব, কিন্তু এই তেল দিয়ে তো আমরা সমস্যা যেটা পূরণ হইত, যে জায়গাটা পড়িয়া থাকবো খালি, এইটা আমরা কিতা করবো? এইটাতে আমরা ফলাই না কেন? সরিষাতে সরিষাই একমাত্র ফসল যে ফসলে জল খুব কম লাগে, একটু জল কুয়াশার জল হইলেও সরিষা হয়ে যায়। আর যদি কোনো কারণে, আর এখন তো জলের অভাব নাই, জল সেচের যেভাবে উন্নতি হয়েছে, প্রথম থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক কেন সেচের জল আছে। আমরা দেখছি কৃষকরা দুই ভাগে ভাগ হয়েছে, একদল হইব না, আমি তো খরার ইচ্ছা ছিল করতাম, কিন্তু আমার তো জল নাই, আমার যদি জল দিলেন তে হইব আল নাই, যে হাল দিলেন তে হইব আহা, যে অবস্থা বাড়িতে যে অসুখ বিসুখ পারি না। তে যদি করার ইচ্ছা না থাকে তো সমস্যা বহু থাকে, দেশেরও তো সমস্যা জানেননি। আমরা তেল যে বাইরের থেকে আনি, তে এই যে ভারতবর্ষের মানুষে তেল খাওয়ার লাগিয়া আমরা বাইরে দেশের থেকে তেল কিনে আনতাছি, এই তেল কিনে আনার লাগে আর এক

কারেন্সিতে। এই কারেন্সি লগে আমাদের অনেক তফাত, অনেক দাম পড়ে তেলের। তে সরকার তেল বেশি দাম দিয়ে কিনিয়ে আনবো, আপনারা দিব সরকার আনবো মানে বিজনেসম্যানরা আনবো, সরকার ব্যবস্থা করে, তারা তো বেশি দামে বেচবই, দাম তো বাড়বই। আর দাম যদি না বাড়তে হয় তাইলে আমার দেশের ফসল, আমার প্রয়োজনীয় ফসল, ভারতবর্ষে যা যা প্রয়োজন ভারতবর্ষে ফলাই দিব। মনের অবস্থা এটা রাখা দরকার যে আমরা অন্য দেশের থেকে কিনতাম নাই, আমরা ফাললে অন্য দেশে বেচব। যদি আপনারা সরিষা না ফলান তাহলে বেচব কেমনে? এই যে অগ্রহায়ণ মাসে প্রথম দিকে অনেকে ধান কাটেন, অনেকে কার্তিকের শেষে কাটেন। এখন তো ধান কাটার মেশিন বেরিয়ে গেছে, ধান কাটার মেশিন দিয়ে ধান গুড়িতে কাটেন, খাটিয়াই খের, এই যে লম্বা খেরটাও সাজ লাগব, আপনার কম্পোস্ট হইব, গরুয়ে খাইব। আর আপনার যে জমিটা বাড়তে বাড়তে খাটলেন, একটা সামান্য জলসেচ দিয়া আর পাওয়ার টিলার দিয়া চার্জ দিয়া যদি লাইনা নাও পারেন বাইন করিলেন তবুও হইব। এবং সরিষাতে দুইটা লাভ, এখন সরিষার শাক হয় এবং খুব এটা খুব পুষ্টি শাক, শাক বিক্রি করে। তে আপনি সরিষা গণ্য করে ফলাইলেন, ফলাইয়া যেই গাছ উঠল আধাত সে আঙ্গুল সের আঙ্গুল হইল, তখনই আপনি বেচা শুরু করলেন। আর যদি লাইনে করেন, এক লাইনে দিলেন সরিষা, আর এক লাইনে দিলেন ধনিয়া, ধনিয়া তুলি তুলি বেচিলেন, আর সরিষা রইল, সরিষা বাঁচি বাঁচি বাঁচি বাঁচি বাঁচি বাঁচি বেচলেন। এটা তো পয়সা, খালি পয়সার পয়সা। কৃষকরা ক্ষেত করিয়া দেখেন, ক্ষেতে টাকা ফালান, এমন কোনো ব্যাংক নাই যে তিন মাসে আমার টাকা ডাবল হয়ে যাব, তিন বছরে ডাবল হয় না। কিন্তু আপনার ক্ষেতে ফলাইলে টাকা তিন মাসে ডাবল হয়। কষ্ট যদি করতাম না আসাই বাবুইয়া গড় থাকতাম চাই, তা আমার গড়ে তেল হইতে গেইব, সবাই তেল কিনতে খাইতাম। সে তো ওই হইব যে সবাই যখন দুধ নিয়ে যার, তা আমি নিয়ে জল লইয়া যাই না। তা দেখা গেল যে জল লইয়া যাইতে এতে দুধ আর নাই, সবাই জল লইয়া গেছে, এই গল্পের অবস্থা হইব। আমরা কেন নিজেরা ফলাই না? একদম যদি দেশের প্রতি আমার প্রেম থাকে, আমি কৃষক ভাইদের কথা হইতেছি, বাড়ি ঘরে যারা আছেন তাদের কথা হইতেছি, আপনি যদি আপনার টবে যদি দুইটা সরিষা গাছ লাগান, আর এটি ফাঁকে পাকলে যে সরিষা হইল, কিন্তু আপনার ওই যে তরকারিতে যে সরিষা দেন এটা তো কিনে আনেন, তা এটা তো আপনার কিনার লাগি যাওয়া লাগতো না বাজারে, এটা তো তো আয় হইল। টবের যে সরিষা এটা তো আয় হইল, ক্ষেতের যে সরিষা এটা তো আয় হইল। তাহলে আপনার যে আমার দেশের টাকাটা বাইরে দিতেছে গিয়া, আর আমি শীতকাইতেছি জিনিসের দাম বাড়ে, এর দাম বাড়ে। যদি আমার ঘরে না থাকে তারা জন্য আমার কাছে বেশি দাম লইব, আর হে বেশি দামে আমার কাছে বিক্রিও করবো। আমি আমি ব্যবসায়ী, আমি আনলাম, আমি যখন আপনারা দিব তখন তো যেভাবে কিনছি এর চেয়ে কম তো আমি কিনতে পারতাম নয়। কিন্তু যদি আমার দেশের কৃষক তৈরি করে, যদি আমদানিটা বেশি হয় তো দাম কম হইব, তাহলে আমরা কম দামে পাইব, কৃষকের শান্তিতে থাকবো, পয়সা পাইব, দেশের পয়সা দেশে থাকবো। কিন্তু দেশের পয়সা বিদেশ যদি যায় গিয়া, সে তো আমি বেতন পাইলাম এক লাখ টাকা, আরো জনের নিল গিয়ে আমার কাছে গিয়া ষাট হাজার টাকা ক্ষত রইল, আমি খাওয়াল দিল চল্লিশ হাজার টাকা, তারপর এক লাখ বেতন লাভ হইল গীতা। আমার তো দেশের যারা চাকরি করে তাদের এই যে একই অবস্থা, যারা কৃষক আছে তাদের একই অবস্থা। কাজেই আপনারা ফলান, কৃষি বিভাগ আপনাদের সঙ্গে আছে এবং বর্তিকে দিতে আছে। এবং আমি তো কখনো কৃষি বিভাগের সঙ্গে যুক্ত থাকিয়া খবর শুনি, যেভাবে কৃষি বিভাগ ওই ওই দেখেন

0: আমার ত্রিপুরাতে আপনারা সরিষা ফলান না, গভর্নমেন্ট পাম অয়েল পাম গাছ আনতেছে। বলে বাবা রে অন্তত ঠিকাতে লাগাইয়ে রাখো, লাগাই রাখলে তো খালি ফল দিব ফল দিব। তে পাম অয়েল খাইলেন,
1: বান্দরেও খাইতো নাই, উন্দরেও খাইতো নাই,
0: খাইতো নাই। তে পাম অয়েল তো করতে চাইতেছেন না,
1: মাছের ফেটির মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে
0: শাক
1: সবজি আমরা খড়িয়া। দেখুন আজকে যদি আপনার আমরা যে গ্রামীণ যে সমস্ত খাবার আছে, শুধু গ্রামীণ খেয়ে কইতাম, আমরা এই সমস্ত অঞ্চলের বহু জায়গাতেও কিন্তু বর্তমান সময়ে বাটা ফেসা বিভিন্ন রকমের খাবারের একটা চল আবার শুরু হয়েছে, আবার শুরু হয়েছে না আসিল মাছানো হয়তো অনেকে খাইছুন টাইছুন না, কিন্তু এই যে সঙ্গে কিন্তু অনেক সময় শস্য লাগে, খসু ফেসা খাইতে গেলে কিন্তু একটু শস্য ছাড়া হইতো না, লগে মাছের বিভিন্ন তরকারি বা বিভিন্ন করুয়া মরুয়া বানাইতে গেলে থোড়া হইলেও শস্য লাগে, এই শস্যটা কিন্তু আমরা তখন থাকি গেল গিয়া। সুতরাং আমরা যদি নিজের উৎপাদন নিজেরা তৈরি করতাম পারি, এর থেকে সবচেয়ে বড় কথা যেটা আমি প্রথমে কইছি আবারও কইয়ার, যে আমরা যদি শস্য উৎপাদন করিয়া যে খৈল যেটা আছে সেই খৈলটা যদি ব্যবহার করতাম পারি কৃষিক্ষেত্রে আমার ক্ষেতের মধ্যে, তাহলে কিন্তু আমার ফসল উৎপাদন বাড়বো, ফসলের স্বাদ বাড়বো। সুতরাং এই সমস্ত বিষয়ে আপনারা চিন্তা করিয়া আগাইবা। আজকে আসর শেষ করিয়ার গান শুনতে শুনতে,
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান।

0: for current financial year. And that's it in this edition of Podcasts.
1: এতক্ষণ ঘর গৃহস্থির আসর শুনলেন আকাশবাণী কৈলাস শহর। এখন ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: ছবো
1: হামবাই বেলা খেন আনো জারি মানি বাকি খাই তাই যত লোক রকন আনি খাফাং খুলমা তৈ জিবাই আফারো
0: আও চিনি লংমাও যাই থানি গাহকে চিনি থাকসঙ্গ যাইকে চিনি সাক মানো যাহাম তোলা নাম তাই চিনি ও যে সাক মানো কাহাম তোলা নিতাম গাহকে চামু বাইসা বেলা খেন কটর যাই নিতামগে যইলা চিনি চামু নাগ্রাও গে ও চামু বিশ যিনি দাবক্ত রাষ্ট্রীয় পোষণ মাস নি বালাইজাগৈ দো গে নিউট্রিশন মান বহনি হাইকে পালাইজাগৈ দো গে ও সেপ্টেম্বর তাল যত জাগান ও তাল পালাইলাইও ওম হাইকে নিউট্রিশন মান হিনব পালাইলাইও গে যাকে নিউট্রিশন তো যে যাবো সেপ্টেম্বর হাইকে বা মার্চ মার্চ আমি সিমির যালাইজাগো হানো যো চামু তো যালব্রুমনি চামুগসে ওম হাই যে চাবলি গান চামু নামগো হিঙ্কে ও চাবলি গান চামু যানানি থাকা হিঙ্কে যাইকে চিনি চামু যমসে যাকা যেন ও চাবলি চামু মান হিঙ্কে আব্রুতি যিনি সেলাইনাই হিঙ্কে বুলেন আং ব্রম গান ম্যাডাম সঙ্গে মজুগো যে ও নিউট্রিশন আবো তামনে হেন কিসা আবার বইলা সাইমান লাইনাই
1: হাইনহাই হামবাই রো আন জরারুই তিনি জরারুই তিনি আন অর সফাইন জরারমান বাকি ককসালাইনানি জরারমান বাকি তিনি চিং থাইচিং খাকা চিনি বুকুক চ সাই খারিকা চামু কাহাম নাঙ্গু কাহাম গ্রং টংনানি হিঙ্গাই যাকে ইয়াফং নিমি ন যাইফ্রব সঙ্গে ফাইকা যে চামু তে টংথাই তে রিচুম আকাইথামগাই যাঙ্গু কাহাম গ্রং টংনানি বাকি যিনি
0: বরকনি লংমাও
1: বরকনি লংমাও গাহাইফান যাইনি তো তিনি আসুক সালাইগুলা যাইসান সালাইনাই চামু তৈন থাইচিং যে নরকান যে সঙ্গমানি নিউট্রিশন নিউট্রিশন মানে হাকাই চামু কাহাম ববহাইন যাক চামু কাহাম হিনাই যালব্রুম চামু যাই দো চামু তো যদ্রে পদ চামু নাও যা বাক্সা সালো ফাটিক তাম মাইচাও মাইনি লগে বাক্সা উঙ্ক চুয়াগ্রব কাপসা কুপসু নুগু বাক্সা হাইন শারীরিক রগব নুগু বাক্সা সিগারেট নুগু বাক্সা কুয়াই চাও হাই দিবা বাক্সা মাইসিমি চানাই বতঙ্গু মাই তৈ লুই সম্বাই মাই চানাই বতঙ্গু বাক্সা গাহাইপন চান আবো চিনি বসাগ নাং সুগৈনানি সামু নাংনানি হিঙ্কাকাই আবো হাইকে চাকাকাই এঙিয়া গাবন বাকি চান চামু কাহাম যাই যখন যাবনকে যিনি মেডিকেল কক বা হিঙ্কাকাই ব্যালেন্স ডাইট হিনু মানে চিনি চামুগো যেসব চানা নামমানি আবো যত্ন তংখাই আপ্রকাই ঠিক আবো আবো কাহাম হাঁকা আপ্রু হাঁকাইসে বসাগো সামু সামুগো চুগুয় হাঁকা আপ্রু হাঁকাইসে যেন নিউট্রিশন হাঁকা মানে পুষ্টি হিনু কক বাঞ্জি বেকে পুষ্টি হাঁকা হিনু গাই চামু চিনি চাথানিও চামু বুফ্রু যত্ন তঙ কাহাম হিনে হিঙ্কাকাই চিনি চামুগো যাই সাহেব কক বাইঙ্গা হিনো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটস মিনারেলস তৈ আবর যত্ন সম আবর যত্ন যাঙ্গু আবর যত্ন মানে যেসব তং নাংসে তংখাকাইসে আবর যেন চামু কাহাম হিনজাও মানে যিনি চামু যত্ন তঙ তা কক বা আবন বাকি যেন তা পুষ্টি নিউট্রিশন খাইনানি হিঙ্কাকাই যেন স্বাস্থ্য দপ্তরের হয়তো হিঙ্কাকাই পুষ্টি দিবস বখাইলাইও যেন সপ্তাহ ব্রুম ব্রুম ন আবন রগৈন হাই তাবুক থাইচিং নরক সাকা চিনি বুকুক চিন সাকা রাষ্ট্রীয় পোষণ মাস তাক চলাই দো হে হাই আবো হাঁকাই ওকে বি নাইনথ মানে নয় নম্বর রাষ্ট্রীয় পোষণ মাস আবো সেপ্টেম্বর নয় তারিখ 2026 পুইলা লঞ্চ 2026 অঙ্কা চেংজাখা বারাণসী বই হাঁকা আবো তাবো নয় তারিখ সেপ্টেম্বর নিশিমি আট তারিখ অক্টোবর জরাতে আবো থাকাই পোষণ মাস গাই আ জায়গাও তাকলাইনি কক বুমা হাঁকাকাই হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি কক বখা হই কক বুমল আবো মানে অঙ্গনওয়ারি রং ন বিশিং তৈ বতিকাই চামু নমু কাহাম বতিকে চারি জাগি তং আবো ন তৈ তাকলাইনি কক বখা গাবন বাকি না যেন অঙ্গনওয়ারি ও যেন হেলথ নি হইতে হেঁকাকাই বরক তো তৈ আলকা রক্ত কমা সামু ন খাই হেলথ নি হইতে হেঁকাই সপ্তাহ ব্রুম ব্রুম ন খাই যাও পুষ্টি দিবস নি গা পুষ্টি দিবস তাম চারি হিঙ্কাকাই খিচুড়ি চারু খিচুড়ি চারু তাবুক যান ওয়ান সঙ্গে আং থাইচিং সাকা

0: কার্বোহাইড্রেট ফ্যাট কয় ওকে তাবো আং যদি খিচুড়ি চারি আবই তাক চিন বড় রং না আহ না মুই আন্দ্র বাতি মামা জন খাই চারি মা খাও আবো তো তেব থক বলে হাইফোন আপ্র আবো চারি যাই গিয়া খিচুড়ি সে চারি যাবো তাং কাকায় তাক মুয়া মুয়া আন্দ্র আংকব খিচুড়ি হংকে তাম তো হংকে ডাইল মাই সম্বাসরু থক মুইথাই তঙ্গো গাই চিন্তা কার্বোহাইড্রেট যেটা হিমানি আবো হাকে বড় বেশি মানক হাকে মায় মানক গে তাও প্রোটিন প্রোটিন তোমরা নগো চিন চামুগ প্রোটিন চং বড় মান হাকে প্রোটিন চক বড় মান থাকে ডাইল প্রোটিন তো থক নগো চিনি চামুগ কিসা মিসা চ একদম থকরে আমি বইয়া চিন যে চাব্রুম ব্রুম ন থক কিসা নগো চিনি চামুগ গে তাবো খিচুড়ি হাকে খিচুড়ি ন সম্বাস রেজাগো গার জগাবো থক বফায়ো গেতে সম রেজাগো তে আলগা তে মুইথাই রেজাগো ওকে মুইথাই রগ রেখা আরো যতন বস্তু মানে হাকে ভিটামিন যতন ফাইবেকে আরো গাবন বগে আবো হাকে খিচুড়ি চারি যাবো পুষ্টি দিবস নিউট্রিশন পোষণ নি বগে তাও মুই আন্দ্র চারি রেখা গারো তাম ক্রেং ন থক কিন্তু থকরি এ আবো হাইটা গাবন বগে চিনি চামো আউন বগে ন যখন চুগো আউন বগে চড় আহাই না চালাইপুর আস মুই পদরে পদ সঙ্গে পানো মানো কিন্তু ফাঙ্ক কাকায় বড় ভাইপ্রকে পদরে পদ সংলায়ো গাউন বগে চিনি চামুগ যখন ও মানে রক আউন বগে একদম থক ক্রি সিমি আউব ইয়া থক সম মস কখা কমাল যত মানে নাও চিনি সরব যত না যখন গাবন লগি লগি ফল যে কথা তাক নি সিজন কলমা জরা নিকে কলমা জরা খা মাইসিং নিকে মাইসিং নিখা চিনি যে নামমানি আবরক যে সিজনাল ফ্রুট চিন্তা চং মৌসুমি ফল আবো বন নাও বেলেগ হেন তাকে চু যে ভিটামিনস আবরক চিনি বসাগো নাও তে আবন লগি লগি তৈ তৈব সঙ্গ নংনা নাও বাকসাকে তৈ নিয়া তৈ কম নগো তৈ কম নাই বাবো বঙ্ক ন মানে অসুবিধা আংনাইতা নাই আবো হাকে চিনি পোষণ পোষণ মানে চামুং কাহাম যেন বোন চামুং কাহাম হিনাই চিনি সরব সাগর নাঙ্গই না মতো আবহাই চামুং আবো হাকে চপুর হাকে ব নিউট্রিশন বি চামুং কাহাম খা হিনতা নাই আবো হাইকে ন চামুং তো যতনই নাঙ্গো চং ওয়ান সকি ফাইকাকাই আবন বাকি চামুং নই সালাইনাই হিনকাকাই বোন চামুং কাহাম হিনাই হিনকাকাই তাবো সালাইনে হাকাই কাইসা চারাই চং আসায়াকো সানিনছিমি নচং কিন্তু চামুং মানি ফাইও
1: প্রেগনেন্ট ফ্রুনছিমি সেরাই ভগ সোজা ফ্রুনছিমি
0: ভগ সোজা সোজা ফ্রুনছিমি আমচং কাহামকাই তরি লগি নানি হিঙ্কাকাই কাহামং নানি হিঙ্কাকাই কাইসা চারাই বুমানি বহংনি সিমি ন আসাই তো মচানাই ন কিন্তু বুমানি বহংনি সিমি ন ব চামুং কাহাম মানি ফাইনা নাও
1: এখন বরক তো তাবো ও যে অগো সোজা ফুরঞ্জিম চাখা গাছে বংনে তর থানি লক থানি বংনে জ্ঞান বুদ্ধি বরং যত ন কাহামনানি শাক মাংব কাহামনানি হিংকে হাইনি বাগাইন অ জরা হাতাই বনর আফ্রব না কুক মানে কেন না মানে বোমা
0: চাওয়াই ফাইনা নাও
1: নিউট্রিশন
0: চং তাক বুফাং নগো চং বুফাং ন চং বুফ্রু তৈলু বা বুথাই থাইনা জরা দো তৈলু আবরু রিয়া বলে যে কাইফ্রু নিসিমি ন তৈ লুবই যে রে নানি সার না নাকাই রেখা আবো হাইকে মা ফাইও গাছে ব জরাও থাইব বুথাই থাইও
1: ওকে
0: চং বরক মুনি সব চং ব আমি ন চং চানানি কাহাম করং চং থাইচিং আবো ন সালাইকা হেলদি ডাইট ফর গুড হেলথ এন্ড নিউট্রিশন সাক কাহাম তংনান বাগে কাকাই চামুং কাহাম পংকং নান সাক কাহাম নানি কাকাই আ চরাই ব বরক মুনি সব বুমানি ভগ নিসিমি ন চামুং কাহাম কাই মানি ফাইনা ন গাবগে সাবো চানা না হাকা আরো নিসিমি ন চেংসি নাই যে খরচ সাক দেরিয়া বরে বাইকে চানা না হাকা সাক দেরিয়া মানে ন ব কিন্তু ব সাইচুং ইয়া ব খরং নেই গাউন বাকে খরং নেই নি মাসা নাই ব খরং নেই নি মাসা নাই হ্যাঁ খরং নেই বাইকে মাসা নাই হ্যাঁ থাইচিং তো সাই পাইকা চিনি চামুগ বেশি তংনা নামানি হিংকাই প্রোটিন ও যে ডাল রক হাকাই মাংস প্রোটিন বড় মান হাকাই চং ডাল মাংস বসলি জাতীয় গা তক্তৈ তক্তৈ নিজে কুফুর আরো হাকে প্রোটিন তো গায়ে বিশিনি কর্ম হাকাই ও বিশিনি যে কর্ম হাকাই বুফাম মানি তো ফ্যাট হিনতা আবো না আবো তো গায়ে চং চিনি চামুং থানি হাকাই প্রোটিন বেশি তোমরা নাও আবার তো তিকা কিসা কুকাই কার্বোহাইড্রেট মানে মাই জাতীয় মানে চিনি মুইথাই জাতীয় মানে তোমরা নাও আবো তিকা যতনি কম হাকাই বুফাম জাতীয় মানে না তোমরা নাও সম কিসা তোমরা নাও তৈ গা আবো হাইকে বুমা রকব

0: bahai kena chana nau gaba to khorong nin bagi tak sanai gaun bai ching je jaga wo phai tham chaka kai buma hankai bo hankai phai bari chana nang nai
1: oh tai phai chai bisi
0: te phai cha ka bang ma sanai kisa kisa kai ang ko enge kasar kasar tiffin ro tobo bo khorong nin bagi chana nang nai hankai aun bagi na kom himani na bo tabu dal dal nge te changa na tharo sa tharo nei rogle bo hanka anta tobo ke kap thai nei ankona nau chana nau
1: kap kreni ojon ke
0: kap kreni ni bo
1: mane obo je songpurno je bine je dal ni pokol
0: dal ni pokol te dal songjak no
1: so songjak no
0: songjak no kintu a dal bo ekdom tui haiya
1: ঘন খাই
0: বেলেগ ঘন ভয়া অজন্তি খাই কিন্তু তুই হাই কে পাকসাকাই তামাং গেয়া সঙ্গু চাকাকাই হাই এঙ্গুর হইনে আর সাকাংনি সল সল সাকানি বুতিনাকে যাও বাহানকে বোকাম নকাই বাকসা যাইয়া কিন্তু ইয়া বহাইয়া গাবাহিনী খরক সব মাহকে বন্ধ তবকে দুই কাপ ডাল মানে আড়াইশো কনি ওজন নি সানা নাও গাইতে বাদাম রক ফল বহাই রক চানা নাও হাই তে কেসা হাঙ্কা কে চিন সাগো চামুং তো চাবো ন চামুং চানায় তৈব নাই আবন লগি লগি চে কেসা নামবান হিঙ্কা কে চিন বেকরং রক কাহামাই বগে রাগনান বগে সাতুং বনাও চ
1: ভিটামিন ডি
0: হ্যাঁ ভিটামিন ডি নি বগে বুমা রক হাঙ্কা কে বড় অন্তত বকে পনেরো মিনিট রক সাতুং সাতুং মাম মানজাক নাই আবো বো ও হাই ন সালথানা নগ আর তিনটা রক লাই আবো হাইয়া ফুংনি সাতুং সাতুং কপরা কতা দশটা এগারোটা আজর হুঙ্ক সাতুং কপরা পুঙ্গু
1: আমার কারি ফল ফকলা কবামা থালি রক নি মানো নিনি আপেল কমলা আমার একটা প্রোটিন হোক খব জাগা যত
0: আবো কতা আবর খাতে ভিটামিন তো আর হাই থালি হাই কার্বোহাইড্রেট তো পটাশিয়াম তো হাই আবতে কেসা হাই বুমা রক বরক ভগ সা সুজা সাকদারি আপুর হাই তে কেসা চানা নামবেন তো ক্যালসিয়াম ক্যালসিয়াম তো বিথি চাও ন গাবন লগি লগি ক্যালসিয়াম গান মানই ক্যালসিয়াম গান চামুং যেরকম দুধ দুধ হাই যে কোনো দুধ নি মানই আবরক হাই ক্যালসিয়াম তো আবরক চানা নাও হাই তে কেসা হাই আইরন লোহা লোহা চানা নাও পুঙ্ক আইরন গান মানে যেরকম থই খাজং নাই যেরকম তাম হাই মৈখুন মৈখুন মৈতু হাই চাকুমরা চাকুমরা বসক আবহাই মানে রক চানা নাও
1: থালিক
0: থালিক যে কোনো ফল ফল মৈখুন বা লাইফাং বসক বসক পাচক লই রক পানা সাজনা সাজনাও আইরন তো সাজনা সাজনা বলাই সাজনা বুক তামসিকা বুথাই
1: সাজনা বুবার বাকসা বাকসা সাকদেরি বুমা হানজনের থি রক করি গাঙ্গালবাব তো কমা বজরা আচাই থানি বিনি কেবেং মুং ফাইও হ্যাঁ দেবে না ও থি হর করি গাঙ্গে থি রক দানানি বাগেই বরক রক বেলাইখানো মানে যে বুড়ি রিমেশুর মানে আমেশুর চাই রক বাকসা নগো যে বিনে একদম রিক্স রিক্স বিনে প্রেগনেন্সি আর বিনে সামুং রক হামিয়া গবাং মা আমি বড় রক খব খানাও যেন নব নগো হে আবন চিনে অ সামুং নজন বসেকে যেন জানা নাং তাবো যেন খানালাই দায় যে সাকদেরিয়া বোমা হানজানের রক বাহাইকে যেন জাকাঙ্কে বসুক বসুক জাকাকে চিনে সাক মাংন যেন কাহাম তনি মেন তাই চিনি আজাইনে জেরাই বসুক ব কাহামিমান বিনি ব্রেন রক ডেভেলপ না বাকি যেন তাম তাম জাকে সম রক তাম জানা নাং আমহাই রক যেন তিনি খানালাই দো
0: আবো হাই নাবো আং থাইজিং সাকা যে লোহা
1: গাইতে
0: আং আবরম লগে ইংকো তো পালং সাক আর আইরন তো গুর খেজুর আঙ্গুর ডালিম আবার রক ফল রক গা আবো হাই চাঙ্গা তাবো যে নক সামনে যে চেরাই রং ব্রেনি আবার বগে আপ্রু বুমা বেলাখেন চামুং কাহাম ও যে আং তাক সামানি আবো হাই চামুং রক সানা নাও তাং হিঙ্কা কে কাইসা চেরাইনি ব্রেন পাইসা চেরাইনি তর কাহাম করেন তর সঙ্গে হিঙ্কা কে বহগ তম্পুর বুমানি বহগ তম্পুর যে নয় মাস এই দুই বছর জরাতেই আ জরাও হাই জেরাইনি ব্রেন ফুল ডেভেলপ হু আবন বাকি আ জরাও চামুং কাহাম চাকাকাই চামুং যে নামমানি চাকাকাই কংতা কাহামতা সরাই গাবন বাকি পালন হাজার নিকাশা কক তো আবো হাজার দিন

0: নয় মাস এক দুই বছর জড়াতেই কাশেচরাইনি জীবন হাজার দিন কাউইউ এয়া পালন হাজার আ জরাও বুমা বায়া খুসানি সেকাং তে বাই পাইয়েই ব বায়া খুসানি সেকাং তো বুমা মাস আনাই গা বাই পাইবে হাই আবার গা বুমা ও মাস আনাই ও সরাইব সাব মাস আনাই গা তাবুক তো গাবন লগি তাবুক তাম চাইয়া তাম খাই আবো তো তাম চানাই তাম সাকা থাইসিং গা তাবুক তাম চাইয়া হাই মাই চাই ই মাই চাই পাইবে ন মাই চাই পাইবে লগি লগি ন চা রক কফি রক নাইক্রি তং হাই তাক মাইচাপুর তো চিনি আইরন রং যতন তং বলে গাও চা কফি রক নাই উজে চ ভগ চা মানে যে আইরন আমি থাকে থাকুন কুসুব জাকতে এবার কুসুব জাকতে ইয়া গাবন বই কিছু বড়ি রক চাপ্রুব আইরন টেবলেট চা হাকাই সবসময় ন সাইর বুমা রং যে আইরন বড়ি চা হাকাই আবন লগি চা কফি মানে ইয়া মানে নং তো মানো তখন আইরন চাকাইতে ঘন্টা কাছে দুই ঘন্টা পরে রফ ন চা কফি বুঙ্কা আবো হাই হাই তাই আবন বাকি ক্যালসিয়াম তাক চা কফিও হাই দুধ তো দুধ হাই ক্যালসিয়াম তো আইরন বাই ক্যালসিয়াম একলগে চাই মেয়া
1: ও
0: আবন বাকি ফুঙ্গো আইরন চাকা কাই সারিগা পান ক্যালসিয়াম চাকা বা ফের রুই মাসারি
1: টাইম না ওইটা
0: টাইম না ওই লেরে হাই তাবু ম হাই বুমানি পাইগ্রাকা হাই তাবুকে চড়াই তাক চড়াই আসাই খা হাই চড়াই আসাই খাই বনো খাই বনবো তাক চাইচিং সামানি হেলদি ডায়েট ফর গুড হেলথ চামুং সাক কাহাম তোনা বগাই চামুং কাহাম হাই তাক চড়াই আসাই পাই খাই চড়াই নব কাহাম কনকাই তন্ন বগাই হিংকা খাই বিন বগি চামুং খাই ছয় মাস জরাতে হিংকা খাই বিনি বগি চামুং কাহাম হাই বুমানি আবুক্তি হ্যাঁ বুমানি আবুক্তি হিংকা বুমানি আবুক্তি আবনো যতনি কাছে চড়াইনি বগাই কাহাম চুনো যেটা শরীর হরমানি
1: আবুমানি
0: আবুক্তি ন্যাচারাল বুমানি আবুক্তি হিংকা পাইনা বনাই গিয়া মুথুংনা বনাই গিয়া হ্যাঁ দিবা পাইনা বনাই গিয়া মুথুংনা বনাই গিয়া কোন খাইনা নাই আবনো সুমথা গাহিনা বইয়া এ আবন বগাই বুমানি আবুক্তি আবনো চং চারি থাই বুসুক সাল বুসুক মাস আরে নাই হিংকাই ছয় মাস জরাতেই বুমানি আবুক্তি সিমি ন তাক বো অপুয়া হাই তাবো আলাদা
1: কুকুনি
0: মাংক নাই কিন্তু আবু ব ডাক্তার বাই কক সালে মাসারি নাই নিজে নিজিয়া কিন্তু ছয় মাস জরতে হিংকা কাই বিনি বুমানি আবুক তুই অপুং তো হাকাই
1: বলতে
0: তুই ব খানি না নাই গিয়া তুই ব খানি না নাই গিয়া
1: বাসা বুমানি দুধ ফায়ার আমার না তাবক তো ইন কেস নুক যাবো কেস র কে আপুর চং মানে ব নারে খাঙ্গা কাহাম মানে পেঁয়াজ সঙ্গে মতো ব জিনিস মানে যেমন গাজর হোক পালং শাক হোক আমার সিক্স মান্থ নিশ্রাই নিও সিক্স মান্থ কায় আসা নিশ্রাই নিও চারাই যায় মান
0: চারি মেয়া ছয় মাস জরাতেই আবুক তুই সিমি নতে কোনো বুক হয়ে যদি ন বুমানি আবুক তৈ অক পুঙ্গিয়া গালকা বুমানি না ফোন চারি মানো হাই আঙ্কাইবা ই হাই আঙ্কাইবা ই হাই আঙ্কাইবা না তাক বাজানি যে মানে আবু হাই ডাক্তার বাই কক সালাই মাসারি নাই বাই ডাক্তার যেন চারি দিহি ন ই ডাক্তার যেন চারি দিহি ন আপনার মাসারি নাই গা ছয় মাস খা আপুর হাই সে তাক গাজর টাজর আপুর কেবল মাই কেপে খাইপান চারিকা খিচুড়ি পান ছয় মাস পংখাই আপুর হাই আলকা মানে চারি মানাই তাবন কিন্তু ছয় মাস বেশি দকাই আসানি সেখানকাই মৌসা তুই খালি না নাই গিয়া তাক বাকসাকা এমন বতঙ্গ অকরা রক তুই কলমা জরাব তুই কাং জায়গায় চেরাই চিকেন রব বাকসা ফ্রিজে তুই রক খানিও দেরা লাগে স্রাই রং কোনো তাঙ্গাই চারি না নাই গিয়া হাঙ্কাই তাই কেসা হাঙ্কাই ও যে চামুং কাহা তু যে পুইলানি অঙ্ক আবুক তৈ যে কিছু কর্মলকে ফাইমানি এ আবন খিপি থাকি আবন খাই মাস সারি নাই আব গে তাবুক ছয় মাস অঙ্কা যেহেতু পোষণ চামুং কাহাম না তৈ সালাই কাবা ও ও যে তামানি আবুক তুই চারি মানে তৈ আংতে আস থাঙ্গলা তাবো হাই ছয় মাস বা পুংখা তাবো হাই তাম চারি নাই বন ছয় মাস পুঙাকাই বসুক চারি নাই বাহাই বাহি চারি নাই তাবো হাই চাং আং আবন তৈ কিসা শাশুয়া নেতা তালব কামন ইয়া গুলো তো চং চামুং বনো অঙ্ক চেংসি নাই মাই রক মাই রক ফানো মাই অঙ্ক খাই দা কেপে
1: খিচুড়ি রক
0: খিচুড়ি রক আবো হাই একাবা ডাল ন রুগই ডাল বুতই মানে ও ঘন খাই তা একদম ডাল নিয়ে অঙ্ক ইয়া ডাল নিচা ভান বেয়া কবাই খাই ডাল আবো হাই হাই অঙ্ক রক তামসে কামো ফল ফল ন রুগই বড় তো ওয়ারি মেয়ে বলে তাক আপেল আপেল তো বড় ওয়ারি মেয়া গাবন ফল ন রুগই কেপে খাইয়া ফল ন আবো হাইকাই মাসারি নাই হাই আবো হাইকে নবীনি অঙ্ক তো কাসা তামানি পরিমাণ তো মানে
1: চারি

0: গাপুইলা ছয় মাস তো যেন চেংনাই ছয় মাস হংকাকাই দুই থেকে তিন চামচ
1: এ
0: দুই থেকে তিন চামচ কাই চামচ বলতে প্রতি চামচ আব যিনি দুই রকম চামচ দো কাইসা হাই চা চামচ আব কাই পাঁচ এম এল পাঁচ গ্রাম দেখা টেবিল চামচ দো যেটা বাই দেখছে তমরমর আব পনেরো ইয়া টেবিল চামচ বাই দুই থেকে তিন চামচ সালো ওয়াই থাম হ্যাঁ ওয়াই নেই তো ওয়াই থাম চারি মাংখাই চাও সালো ওয়াই থাম ছয় মাস প্রাই আবহ যেন চেং নাই গাতে কিছা ছয় মাস লাইখা তাক সাত মাস রকমবার রেখা আপনার গাতে কিছা মা বাংরি নাই আবন আর সেম মানে পরিমাণ দেখিছা মা বাংরি হ্যাঁ হি চামচ কাইনি হ্যাঁ চামচ কাইথাম কাইসাই কাইনি হ্যাঁ কাইথাম দুই থেকে তিন চামচ যেন সালো মো মাছারি নাই আবন ইয়াগুলো দেখিছা তরকাকায় আপনার দেখিছা মা বাড়ি নাই যেন বাক্সা প্রতি খাই চারাই রকম তাম সাই মাংলা রহেনে সম বকরে সতী বকরে আমি রকম বাক্সা সংলে কিন্তু আবো হাইয়া বংচা মঙ্গ বা কিছু আমি সম যত না একটা খাইবা যেন তো মশ ইয়ক চাও বং নহঙ্কা বাদ দেখিছে মশর কম খাই মারি নাই তা গাবন চলে দেখছে তরখা তরখা প্রহঙ্কা খায় আদা আদা বাটি বাটি বলতে প্রতি বাটি আব আড়াইশো উঙ্ক নাই তাক যেন আড়াইশো এম এল তা কাইশা বাটি আড়াইশো এম এল হাই আবনি খাকসা আবনি খাকসা মা চারি নাই চারি বই ওয়াই বসক চারি নাই হাই আবু বাবা হাইন ওয়াই নেই হাইকে ওয়াই থাম চারি বই দেখার হাইন কিছু টিফিন রক তা টিফিন বলতে চেন যেরকম মাই ফাতিক দাম চাও কেসার কিছু মিছা চালাইয়া দিবা টিফিন আবহাই মুড়ির ভান চা খা বা আবহাই কিছু মিছা কেসার টিফিন আবো হাই আবো হাইকে চারি বই চেন কিছা কিছা বারে বই বারে বই আবো হাইকে নয় মাস জরাতে চারি নাই ছয় মাস নি হইতে নয় মাস গাই নয় মাস পুংখা বতি কিছা তাই তরখা আবরো হাই আদা কাপ উঙ্কন চারি নাই আদা কাপ ন চারি নাই হাইপন আপ্রকাই চারবার সিনাই তিন থেকে চারবার আগে তিনবার চাকাকাই তে ওয়াই সামা বারে সিনাই তা তারপর ওয়াইব্রি মা ওয়াই থাম চারি খাই তারপর ওয়াইব্রি ওয়াইব্রি মা চারি নাই গাবো হাইকেন কেসার কেসার কিছা টিফিন মা চারি নাই গাই তা বারো মাস পুংখা এক বছর উঙ্খা আপ্রু হাই ও যে আড়াইশো পুঙ্ক ন খাক ব্রী নি খাক তাম মা চারি নাই চার ভাগ নি তিন ভাগ তা বাংলা বাই হাই দেখছে মা বারে রেসনাই তাই দেখছে মা বাং রেসনাই মা বাং রে আবা হাই কেন সবাই থাম হাই একে বা ওয়াই ব্রী গে কেসার কেসার উল যে পুঙ্ক রব
1: টিফিন
0: টিফিন গাব হাইনে চাতে চাতে দুই বছর পুঙ্খা কায় বোনা পুকে পুরা আড়াইশো ন চারি মানু পুঙ্ক বই আড়াইশো মিলি চারি বই গাই তাবুক গাই আবুকতই আবুকতিকে ভাই খাই নাইব তো চামুক তো চানা চেঙ্কা গে তাবু কি আবুকতি থাকরি নাই দে কিন্তু আবুক দিব থাকরি আব আবুক বসাবো থাকনাই আবুক যে দুই বছর জরাতেই মনে আলকা চামুক চারি রুফানো দুই বছর বিশিকনি জরাতেই মনে আবুকতই চারি মানো গে তেব কবাং চানাকে তো চারি থাকবানো তবে বিশিকনি জরাতেই হিংকাই আবুকতই চারি না নাও আবুক দিব থাকরি না নিয়া বহংনি সিমি বহংনি হইতে গৌই তাক তো চড়াই আসাইখা গাই তাক চড়াই আসাই যাক বসাতেই যাক আবরিব কিন্তু বোমাবো কিন্তু চানা না ব যেরকম বুফাং কব বহগ তংফ্রু বসা বহগ তংফ্রু চামা হাই বসা আসাই বাই পাইব আবর তৈসা মা সানাই বব আবহাইন চেন যেরকম ফাইথাম চামা হাই আবর বয়ঙ্কন মা সানাই বসানাই ফাইব্রি মাসানাই ফাইব্রি মাসানাইব কিছা কিছা খাই হই ফাইব্রি মাসানাই হাই যে চানা নামানি ফল টক দই গবাং মা নাই হাই অঙ্কনি বসক আসক মানে মা জানাই
1: কেখ্রাং
0: জাতীয় যে কেখ্রাং হাই আসং কাহাম তাঙ্গা চিন বংক থাইজিং সামা আবহাই ন সেম বংক কার্বোহাইড্রেট প্রোটিন আইরন গনাং ক্যালসিয়াম গনাং হাই ভিটামিন গনাং আবহাই মানে রক যতন মা চানাই
1: আবার সান থাক চিনি যে গবাং মানো আবার পায়া ওই চিনি দেব্রা সারক তো সান থাকে বলংনি মানেও না যেন মানথই দো যে চিনি দেব্রা সারক জামুনি বিশৃঙ্গ দমলে গবাং মানো নিনি মুখ্য নংখা নিনি মৈত ফানংখা
0: বলং
1: খালিকা নংখা গাংলা দঙ নিনি গবাং মামতে কমাল জিনিস বাটেমার ফান দংখা আবার রকম চিনি প্রোটিন মানথক আবার রকম চিনি প্রোটিন চড়া দং
0: কিন্তু হাইপানো যে ব্যালেন্স ডাইট মানে

0: কাইসা বুমা রক সানকে যেফের ফানা কসাম মানে মানে তাবো মাইরক ফান কসাং মৈরক ফান কসাং আম হাইরক চিন প্রোটিন রক কোনো হামিয়া দাঙে থাং যে প্রোটিন মানে সংপানো আবতো মানে কসাং খাঙ্কে বা বার্ষিং থাকে আর চিনি কি হাসে প্রোটিন রক কেবেন মুং বা প্রোটিন রক কিসা কমে রক থাং বা হাইরক আম হাইরক
1: বার্ষি তো জানা ককরে টাঙ্গা কে বেশি মথুং জাকাই আবতে কিচা নষ্ট বার্ষিং কাকাই তো ইয়ং রক্ত কিচা তো
0: আবার
1: বাকি জানানি হাকাই একদম কুতুম কুতুম নানা নাও মই সংজাক মই বার্ষি রকমকাই চায়া তখন চাও চাই চা মানে চাহিনব চিনব সাগর নাঙ্গে ইয়াতাবো আছে সামুং
0: চা বরং সঙ্গে শিক্লা জীবন দো শিক্লানি পরে তাবো যেমন থার্টি বা ফর্টি ফিফটি আমার চিনি সামু কবা মানে চা বাকি চালানি তাই তাও বুড়া রকম আমার নিউট্রিশন নাঙে থাক
1: বরক বো নাঙো চং যে থিয়াচাং ন চামুং গাই চামুং কাহাম নাকা কাইসে চাই কাহাম করং টংনাই গাই আমি অঙ্ক অঙ্কাই অমর বাঙি থাকাই আবার বজং অঙ্ক কাই জানা নাও কাহামকাই জানা নাং তা সাবধান কাই জানা নাং তা
0: নিউট্রিশন গনাং চাবলি গনাং
1: চাবলি গনাং গাবন বগে আপরং কাকাই বতিকাই চং
0: জানা নাং
1: চানা নাকাই বয়ঙ্ক থাকাই তো তামিলনাড়ি বয়স বাড়ি থাকা তো হজম ইয়ার অঙ্গ আবহাওয়া দেবা চাকাকাই ন বাক্সা গ্যাস বাক্সা কি গুপ্রু বাক্সা বা হজম ইয়া গ্যাস সঙ্গ গাউন বগেই কিসা কিসাকাই আমতিন ওয়াইব্রেই ওয়াইবা আবহাওয়ক চানানি তা ওয়াই সবাই বঙ্ক হইচাই চাই পেকাকাই কিচা লগি লগি থুনা নিয়া অন্তত পক্ষে ঘন্টা কাইসা পরে থুনানি চাই পাই খাই
0: না
1: রকমানি চাইয়া কিছু হিম না বনাও গই চাই পাই খাই না লগে বা বয়স থাকাই তো তে বকরাং থাকাই মানে বুফাম মানে ইংকাকাই আপুর কাতে কিছা তে কম মাসা নাই থক সালো কুড়ি গ্রাম নি বেশি চানা ককরে মানে চার চামচ নি বেশি চানা ককরে ফর্টি জরাতে হিংকাই তো চেটা এডাল দো আবো মানে কংকাই মানি রং চ যেটা চাইতো মানে আবার বিশেষ করে থক মানি রং বুফাম মানি রং কেচা কমে বুফাম কে সম আবহাই তৈ তৈ হিংকা অন্তত পক্ষে বয়স সঙ্গেই থাকাই অন্তত পক্ষে আট গ্লাস তৈ নাও সাল চব্বিশ ঘন্টা ও আট গ্লাস হিংকাই গবাং কংকাতা
0: 2 লিটার
1: হ্যাঁ ই 2 লিটার অন্তত পক্ষে দের থেকে 2 লিটার তৈ খাই নাও তৈ নাকাই গাইতে গেছে আংকাই বসওয়াসক মানে মানে উঙ্ক বুস্তং গনাং মানে তাক চাকম বসক র হ্যাঁ ই সেজনার আবহাই মানে ই জানা নাও তাঙ্গা আবক চাকাকাই কি পরিষ্কার রঙ্গ হ্যাঁ ই গাইতে গেছে আংকাই মরং থাঙ্গাকাই ব সাতং বনাং তাঙ্গা তাক ব্যাকরাং রক চামই নরমই ফাইবলে গাই চাথানি আবো পছি ডেলি নাংমানি তা চং যেরকম কার্বোহাইড্রেট প্রোটিনস সব নাংমাহাই ভিটামিন ডি নাও গা ভিটামিন ডি নিবাগে কাকাই বয়স থাকা অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট সাতং টংনা নাও আবু বাবু পুরো হংকাই এগারোটান চিমি একটা আটাইম এগারোটান চিমি ই সাতং টংনা নাং তা তাঙ্গা আবার ব্যাকরাং চামই ফাইও গাই ছাজিং যে সারে মানে ক্যালসিয়াম তো নাংনাই না ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়াম বিথি পাই চাই এমপান তো ক্যালসিয়াম গনাং চামুং
0: আবহাওয়া
1: দুধ থালি আবার চাও হিনব বেলে বাঙি চাকাই বতাইছা বুকুং গাঁ তো পক্ষে সালো কাপ থাইছা দুধ ই ফুঙ সালো কাপ থাইছা নাংনা নাংতা তুমি গাই আবং গাই তাবো বয়স সংখ্যায় পুরা আঙ্কাকাই মানে দেখিছা মোর বাড়ি থাকাই দেখিছা যত্ন দেখিছা নাংছে নাই তা তাঙ্কা কাপড় তো চং হিয়া দেবো চেরাই হাই নাই ফাইও হে কাবো নি চেরাই হাই ফাইও হে

আকাশ পানি কৈলা শহর। এখন প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ আজ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে আজ সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ব্রিক্স শিখর সম্মেলনে সফল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে।

0: দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরো বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং ওই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: INS कोलकाता पश्चिमी अरब सागर में एक नियमित तैनाती पर था, तभी पाकिस्तानी नौसेना जहाज INS हुनैन ने समुद्र में अस्वीकार्य और गैर पेशेवर तरीके से बर्ताव किया, जिसके परिणाम स्वरूप एक टक्कर हुई। INS हुनैन द्वारा खतरनाक तरीके से ओवरटेक करने की पैंतरेबाजी, भारत और पाकिस्तान के बीच समझौते के अनुच्छेद 10 का घोर उल्लंघन था। यह अनुच्छेद स्पष्ट करता है कि समुद्र में नौसेना इकाइयां एक दूसरे के 3 नॉटिकल मील के दायरे में नहीं आने चाहिए।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন্ডাক্টর ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের 20 বছরের রোডম্যাপ প্রয়োজন। সেমিকন্ডাক্টর মিশন 2 এ প্রধানত 6টি বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চিপ ডিজাইন, উপাদান, ফেব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং, গবেষণা, উন্নয়ন এবং মজুত। পরে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, সেমিকন ইন্ডিয়ার প্যাভিলিয়নে একটি দেশ থেকেই প্রায় 30টি কোম্পানি যোগ দিয়েছে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 1 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: वी आर ऑलरेडी ग्लोबली कम्पेटिटिव। अभी जितने भी 5 प्लांट में जो प्रोडक्शन चालू हुआ है, वो सब के सब एक्सपोर्ट में कॉम्पिटिशन में खड़े उतर रहे हैं, क्वालिटी पर भी और कॉस्ट में भी। सो वी आर ग्लोबली कम्पेटिटिव एंड इट्स अ वेरी गुड जर्नी। सेमिकॉन 1.0 वॉज ऑल अबाउट मेकिंग द फाउंडेशन, सेमिकॉन 2.0 इज अबाउट बिल्डिंग ओवर दैट फाउंडेशन।
0: সরকার বড় মাপে গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়ে পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি ক্রয়ের ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চিনি ব্যবহারকারী প্রধান সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের বিষয় এক দেশ এক কর এক বাজার, জিএসটিতে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। একটি প্রতিবেদন,
3: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর 17টি কর এবং 13টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন,
4: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। আজ লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স 2-ইনসিটার ট্রেনার্স এবং HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই

0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হ্যাল দুটি লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স টু ইন সিটার ট্রেনার ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়াও চারটি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তারা তুলে দেয় পবন হংস লিমিটেডের হাতে। এছাড়াও প্রথম HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফটও হ্যাল আজ ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, যার নামকরণ করেছেন অঙ্কুর। প্রতিরক্ষা মন্ত্রক হ্যালকে এই ধরনের 70 বিমানের বরাদ দিয়েছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধে চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট করেছে সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের উপর স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানালেও রেজিনগর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে নন্দীগ্রামে প্রার্থী সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। আগামী 6 অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 13 সেপ্টেম্বর দুপুরে রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডের পাশে সন্দেহজনক অবস্থায় শাড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে জানান। তিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার বাসিন্দা। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা কক্টমা পড়িব অমৃতা দেববর্মা তিনি নিয়ে কক্টমা বুবাগ রক্ষা মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী খানায় ভিডিও কনফারেন্সিং নিয়ে সেবাই ফিল নিচে রোজগার বাণিগ কতাল সেবক মান্নায় খরক বাচিসা সাইনে কবাং সিকলা রং অফার লেটার ইয়াফারান মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী খানা দিল্লি কতাল দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুক পেরেমনি কুতুম লাইমংন চেঙ্গি ডুয়ান মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক শাহ ও তালনি নৈচিনী শালমারিও আগরতলানি বতলা রিভারফ্রন্ট চেঙ্গি ডুয়ান এডিসিনি ভিলেজ কমিটি চংবালি ইলেকশন ডিউটিও ক্লাইনাই রংনে বোট নাহার জাগান অ তালনে বিস্কাং শাল নৈচিনী তাই নৈচি থামনি শাল তিনি বিশ্বকর্মা মতাই হাস্টে রেগে হহম দদমখে বিশ্বকর্মা মতাই কাইজাখা মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স মি সেভ বাই ফিল নিজে রোজগার বাণিগ কতাল সেবক মানায় খরক বাচিসা সাইনে কবাং সিকলা রংন অফার লেটার ইয়াফারান আবনের রুগী মন্ত্রীবাখরক বরংনি বিখা ককবর নারগান হাকতর গনাঙ্গই কায় ব্রৈচি বা থায়ও ভার্চুয়াল তাই রোজগার বাণিক যোগালি জাগান জুদা জুদা বেদেগ সেবক মানেরক আরও মানজাগান সিকলা রংন তাংসামুং মানথগ্রী মানে সেব সনাম না তাই হাকতনি হামক্রায় কতর ইয়াপ্রি ইংখা ও রোজগার বাণিক রোজগার বাণিগ তাবুক সক জরা জুদা জুদা হাপাংনি নাইকু তাই মত হব বেবাগে কায়সিনি রাসাই সিনিচি বা সাই অফার লেটার ইয়াফার জাগান মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদী খানা দিল্লি কতাল দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমংন চেঙ্গি ডুয়ান বসং গ্রিন ট্রাইব্যুনাল বাইক লোয়াজিজাক সালনিনি ও কুথুম লাইমাব তংখর নাইচের কুরং সুপ্রিম কোর্ট হাইকোর্টনি দরবাফাং তে হাংকর নাইকল ফাংনি দরবাফাংসং মানজাগান জুদা জুদা কক চংলাইনংনি তাংকরা তে কুচুক আসুক থাইনি অফিসার রকব অ কুথুম লাইমাব মানজাগান অ কুথুম লাইমাব তংখর তাই নবার তিবার গদালজাক জুদা জুদা

0: আঙ্কুকমাতি খলনতে কগলাম সালাই জাগানা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও তালে নেছেনে শালমারিও আগরতলা নিয়ে বতলা রিভার ফ্রন্ট না চেঙ্গাই ডুয়ানো আগরতলা পুর নাইক্রাইনে মেয়র দীপক মজুমদার শাখা হাওড়া তিমা শাখা সুনামজাক ও রিভার ফ্রন্ট আগরতলা আউলিন তেব নাচতকতে বেড়াইখ্রিন থাই সুনাম তিসা জাগানো তিনি বিশ্বকর্মা মতাই হাস্টেরগি হহম দদমখে বিশ্বকর্মা মতাই কাইজাখা জুদা জুদা সুনাম খর স্বর্ণী মাননীয় তাংখর রক চাতি বাই সাজুক্তি সাজাখা আগরতলা নিয়ে নাগরজলা চন্দ্রপুর আইএসবিটি কুসাম মোটর স্ট্যান্ড রাধানগর বাস স্ট্যান্ড জুদা জুদা থাইও বিশ্বকর্মা মতাই নিয়ে মান্ডব রক সানজানী উল কেবাংমা লুকুরং কুথুমানী নুকজাখা বর্জুং নগর টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানের জওয়ান রকব বিশ্বকর্মা মতাই কাইলেখা গুমতী হাং করব তিনি হহম দদমখে বিশ্বকর্মা মতাই পালাই যাখা আবনগী উদয়পুর বখাস্টে নাইকলফাং হাবনগ পান্ডা কাইসানী বিশংতে গুমতী হাংকর সাখামনগ খরক বাচিসার সাবসূত্রানী সেবক খাইনে রঙে ইয়াগরিফারি রেখা প্রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরায় মানজাখা গুমতী জেলা পরিষদ নির তাংরা দেবল দেবরায় উদয়পুর পূরব নাইক্রাইনী চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মাতাবাড়ি অটো সিন্ডিকেট ও সংসদক বিশ্বকর্মা মতাই ও মানজাখা প্রদেশ বিজেপি কাজকো এবে এমএলএ অভিষেক দেবরায় এডিসিনি ভিলেজ কমিটি চংবাড়ি ইলেকশন ডিউটিও ক্লাইনে রং ভোট নাহার জাগানো ও তালে বুসখাং সাল নৈচি নই তাই নৈচি থামনি সালো করংজাক যত রিটার্নিং অফিসার রং নাইকুল মংবাই ফুংনি দাম সিসানে সিমি শারীরিক দাম ব্রিজরা ভোট নাহার জাগানো ভোট সেবক খ্লাইনে তে ভিলেজ কমিটি চংবাড়ি সামংবাই গেদাল যাক কুবনে সেবক খ্লাইনে রক ইলেকশন ডিউটি ভোট দোয়ানো হাস্টে চংবাড়ি কমিশনের বেখাক্তি অকটমা সাবিমান খা ইয়াঙ্গ কমিশনের সচিব অনুরাগ সেন শাখা ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকি গড়াক নাই মাথানি বিশিংতি রিটার্নিং অফিসার রং থানে ব্যালট পেপার রহনানি সামং চেংজাখা হাস্টে ও বুসকাং পৌরতাই নগর পঞ্চায়েত চংমারি ও সাইগ্রামা বোর্ড কেন্দ্র নিয়ে বাংমারি এংখা কাইসিনী রা চারচিবরে হাস্টে চংমারি কমিশন মিয়া বোর্ড কেন্দ্র নিয়ে সৈগ্রামা বতাং তিখলাইকা আবনি বিশুঙ্গ টঙ্গ আগরতলা পৌর নিগম কাইসিথাম পৌর পরিষদ তাই কাইসিনী নগর পঞ্চায়েত কমিশন নিয়ে ককঠুম রোগ সাবে আগরতলা পৌর নিগম বোর্ড কেন্দ্র টঙ্গ কাইব্রেরা থামচি চুকু পৌর পরিষদ বিশিং যতনে সেলাই গবাং কাইব্রিচি বা বোর্ড কেন্দ্র টঙ্গ ধর্মনগর আবনি উল টঙ্গ কাই থামসিবা উদয়পুর পৌর পরিষদ নগর পঞ্চায়েত ডংনি বিশুঙ্গ কাইসিথাম খ্লাই বোর্ড কেন্দ্র টঙ্গ অমরপুর পানিসাগর তাই সুনামুরাও কাইথিসা খ্লাই বোর্ড কেন্দ্র টঙ্গ কমলপুর বিশ্রামগঞ্জ তাই জিরানিয়া নগর পঞ্চায়েত সৈগ্রামা বুতাঙ্গ সাবরুম নগর পঞ্চায়েত বোর্ড কেন্দ্র টঙ্গ কাইচুকু হাস্টে চংবাড়ি কমিশনের সাকলাই যাক সালনগী ও সেপ্টেম্বর তাল জরা সৈগ্রামা বুতাং তৈ সানমুং তাই কেবেং মুং ইয়াসক জাগানো ও সেপ্টেম্বর তালে নৈচিথাম সালমারি ও সানমুং তাই কেবেং মুং সামুং পায়ানো বোর্ড কেন্দ্রনি পাইথাক মুং বুতাং তিখাই জাগানো 25 সেপ্টেম্বর আকাশবাণী আগরতলা কেন্দ্রে অকটুমা খাই টংবায়ু আকাশবাণী ককটুমানে আপডেট মানানি বাকে লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই দিয়ে হদালাম ফেসবুক তে এক স্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার AIR আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মানাখে এক স্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙানো মন্ত্রীবাকরক নরেন্দ্র মোদী ও সেপ্টেম্বর তাল নিবসকাং সাল নৈচি সিনে ককটি সাল ফুং দাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই ফাতার হাকতর নিয়ে লুকুরক বাই কগলাম সালায়নো অব মন কি বাত নি ফিল সারা থামচিসার বেরেমনি পান্ডা মন্ত্রীবাকরক লুকুরং বরং ওয়ানসুমা খাকামা কক মন কি বাত রহনানি কবখা mygov.openforum তাই নমো এপ লুকুরক বরংনি ওয়ানসুমুংনি কক্রক রহরি মানবায়ন আবন কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বরংনি কক্রক রেকর্ড খাই মানবায়ন ফোন এবার মেসেজ খাই মানানো 25 সেপ্টেম্বর হরনি দামজি সাতাম সতীব্রীবানি বিশিঙ্গ মন্ত্রীবাকরক নরেন্দ্র মোদী লোকসেবা বিশ্ব নিশিবা পুঙ্খা সেবা তাই কাহাম নাইকলমং ওয়ানসুকতেই কেন্দ্র হাপাং নুই সাই ব্রিজিসিনী বিশিং হামসাজাক ভারত সুনামতে সেনা নাহারৈ সেলাইয়াবই সামং তাঙই দঙ সেবা সংকল্প তাং বুতাংনি বিশিং মাই গভ প্ল্যাটফর্মনি সেভ বাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিশিংটি লোকরংনি থানে হাপাংনি সেভ দাদক সিদাক সগুয়ো খনাদি আবনতেই কাইসা ককঠুম
1: তাবুক নিজরা হাপাংনি সেপ মান্নাও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবার DBT নি সেপ বাই হাপাংনি চুবা চুরাং দাদাক সিদাক সেপ মান্নাই রকনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাবুয়ো আবুবাই জরা কিচাও জঙ্গজাল ক্রেই তেই স্রাই স্রাই সেপ মানাই টঙ্গো সেপ নাহারনাই রক হুকবার খ্লাইনাই রং শৃঙ্গি টংনাই ব্রী রক এবার দফানি জুদা জুদা বেরেমনি লুকুরক চুকজাক রকন রগী জুদা জুদা হাপাংনি তাংবো তাংনি সেপ মানি মানু DBT নি সেপ

0: বাই ব্যাংক একাউন্ট কাইসাতেই নাংমানি ককথুম রেমানি বিশিংতেই হাপাংনি চুবাচু দাদাক সিদাক সগুয়ো সেপমান্নাই রকনি থানে হাপাংনি সেপ সগুই রেমাও লাইতে সাতাই স্রাই স্রাই খাইনানি কাইসা নাংকুকমানি ইয়াপ্রি এংখা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সুমন ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতল নিশমি আংবিপূর্ণা আকাশবাণী আগরতলা
1: বাইতং চুকজাক বদল বাই করিংজাক ইয়াক থানী সামুং বাই গদালজাক বুড়ি রংনি সুনামজাক রি উনকোটি হাঙ্কনি হাতেও ফালনানি সাকতরমং নাহারজাকা বাইতং চুকজাক বদলনি লুম ইউনো ক্রাফটস ব্র্যান্ডনি সুনামজাক আর ইনি অসানি সুকাং হাতেও কারি জাগান অ কক্ন সাবি খুনারিকা উনকোটি হাঙ্কনি ইয়াকবড় হাঙ্কর নাইকলফা অর্গসাহা আবুনি বাকি কুমারঘাটনি পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটও সালথাম সিবানী ফুরংমং রুজাগৈ দো ও ফুরংমাও মানজাকা আসাম বুড়ি রং নগ ইয়ংনি ফেশন ডিজাইন টাই টেকনোলজি বেডেকনি বখরক গোল্ডি স্বচ্ছতা হি সেবা নৈশাই নৈশেদক সামুং বোতাংনি বিশিং তিনি আগরতলা এমবিবি বীরখংখলা সাফসুত্রা খাইনা সুমাই তাংলাকিয়া আর সেবক খাইনের বীরখংখলাও তিনি সাফৈ অভিযান বুয়াজি জাকা শরৎ সংস্কৃতি পরিষদ যুগালি মুংবাই তিনি নুয়ুমা বুসকাঙ্গ ককথাই কক্রবাই করং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়নি ফিল সারা বাজি আসেমা সাল পালাই জাকা পান্ডাব

ডিজাইন টাই টেকনোলজি বেডেক নি বক্রক গোল দিবরা স্বচ্ছতা হি সেবা নৈশাই নৈশিদক সামগ্র তাং বিশিং তিনি আগরতলা এম বিবি বীরকুংখলা সাফ সুত্রা খ্লাইনা সময় তাংলাখ্যা আর নি সেবক খ্লাইনেরক বীরকুংখলাও তিনি সাফে অভিযান বুয়াজি জাখা সরজ সংস্কৃতি পরিষদ নি যুগালি মুম্বাই তিনি নুয়ুমা বুসকাঙ্গ কক থাই কগ্রবাই করং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নি ফিল সারা বাজি আসেমা সাল পালাই জাখা পান্ডাব শরৎচন্দ্র নি মাংপিলু খুলুমুং ইয়াফারি পরিষদ নি সচিব মিলন চক্রবর্তী ব শরৎচন্দ্র নি লাংমনতি কগলাম সাবৈখনারিখা রাজ্য সায়কে ভারত হামা বাগে তিনি খরকনাম বাংলাদেশ নি বুড়ি রংন আগরতলা এম বিবি বীরকুংখলা আম সৈয় রমখা পুলিশ আবাবে বাক্সা তাই খরকস ভারত নি বরক নব রমখা এয়ারপোর্ট থানানি ওসি শ্যামল দেবনাথ শাখা রমজাংনাই রংন খনাকে রংন গতিশা জাগানো বুসকাং দাম নই চিবুড়ি হাস্তিনি জব তহাঙ্কর ফেরাঙ্ক গই ওয়াতি ওয়াউি মানুহিনী সাকলাকিয়া নবরতিবার নাইখুং খনা সালনি সাকানি তুমারি 34 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গুই মানু তিনি সালনি সাকানি তুমারি 24.2 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 25.4 ডিগ্রি সেলসিয়াস টংমানি কক্টমা পাইনানি সাকাং কক্টমা বুবাগ্রক তাওয়িশা সাপিরো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনার ভিডিও কনফারেন্সিং নি সেব ভাই ফিল নিশি রোজগার বাণীগ কতাল সেবক মানে খরক বাচিসা সাইনি গবং চিকলা রং অফার লেটার ইয়াফারানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা দিল্লি কতাল দ্য ফিউচার অব এনভাইরনমেন্ট এন্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুপেরম নি কুথুমলাই মুং চেঙ্গিরানো মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা ও তানি নৈসিনি শালমারি ও আগরতলনে বতলা রিভার ফান্ড চেঙ্গিরানো এডিসিনি ভিলেজ কমিটি চংবার ইলেকশন ডিউটি ও ক্লাইনে রং বোট নাহার জাগানো ও তালে বিসকাং সাল নই চিনি তাই নিশি থামনি সালো তিনি বিশ্বকর্মা মতে হাস্তিরগে হহম দদমকে বিশ্বকর্মা মতে কাইজাখা কক্টমা তিনিন বাগে অরণ্য পাখিয়া উল্লি কক্টমা আওয়াই ইঙ্গানে খনাফুং দামসিনি সতীবরিচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট আগামী 22 ও 23 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 20তম রোজগার মেলায় ভার্চুয়ালি 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784টি। রাজ্যে সর্বত্র ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজো পালন করা হচ্ছে। এখন খবর বিস্তারিত। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট কর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মীরা ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আজ এই খবর জানা গেছে। এদিকে কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিদ্যা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং জেলা আদালতের বিচারপতিগণ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে 17টি দেশের বিশিষ্ট বিচারপতি এবং বিচার বিভাগীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী 22 সেপ্টেম্বর আগরতলার বটতলায় হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন করবেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, হাওড়া নদীকে কেন্দ্র করে নির্মিত এই নান্দনিক রিভার ফ্রন্ট আগরতলা শহরের সৌন্দর্যায়ন, নাগরিক স্বাচ্ছন্দ্য ও পর্যটনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। স্বচ্ছতাই সেবা 2026-এর অংশ হিসেবে আগরতলার এমবিবি বিমানবন্দরে আজ বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বচ্ছতার শপথ গ্রহণ করেছেন। বিমানবন্দরে আজ সাফাই অভিযান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে তিনি সমবেত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশজুড়ে 45টি স্থানে এই রোজগার মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। নবনিযুক্তরা কেন্দ্রীয় রাজস্ব, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আর্থিক পরিষেবা এবং প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কাজে যোগ দেবেন। যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের উন্নয়ন যাত্রায় তাদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের

0: প্রতিফলন এই রোজগার মেলা। রোজগার মেলার মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় মোট প্রায় 12,75,000 নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার মন্ত্রে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মানুষের হাতে সরকারি সহায়তা বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ভাবনাকে কিভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেটাই তুলে ধরছি।
1: বর্তমান সময়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এখন আর মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতে হয় না। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে নির্দিষ্ট সরকারি আর্থিক সহায়তা সরাসরি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। ফলে কমে সময়, কমে ঝামেলা আর বাড়ে স্বচ্ছতা। কৃষক, ছাত্রছাত্রী, মহিলা কিংবা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন ডিবিটির মাধ্যমে। একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে যায় সরাসরি সুবিধা প্রাপকের কাছে। হ্যাঁ, সরকারি পরিষেবায় স্বচ্ছতা ও সহজতার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি সুবিধা হস্তান্তর। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত হস্ততাঁত শিল্পীদের উৎপাদিত মহিলাদের রকমারি পোশাক 19 জেলাতে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বনির্ভর দলের লুম ইয়োনো ক্রাফটস ব্র্যান্ডের এই পোশাক দুর্গাপূজার আগেই বাজারজাত করা হবে, জানিয়েছেন 19 জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা। এর জন্য কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে 35 দিনের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন আসাম মহিলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান গোল্ডীপ বড়া। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784টি। রাজ্য নির্বাচন কমিশন গতকাল ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী আগরতলা পুর নিগমে ভোটকেন্দ্র 439টি। পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ধর্মনগরে 45টি। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ 35টি। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোটকেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়। 11টি করে ভোটকেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় শাবরুম নগর পঞ্চায়েতে ভোটকেন্দ্র রয়েছে মাত্র 9টি। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। আগামী 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আজ আসাম রাইফেলসের উদ্যোগে সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে আসাম রাইফেলস কর্তৃপক্ষ NCC ক্যাডেটদের অস্ত্র শস্ত্রের বিস্তারিত ব্যবহার সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্যের সর্বত্র ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। বিভিন্ন কলকারখানা, শিল্প ও কারিগরি প্রতিষ্ঠান আলোকমালায় সেজে উঠেছে। আগরতলা নাগেরজলা, চন্দ্রপুর ISBT, পুরনো মোটর

0: স্ট্যান্ড, রাধানগর বাস স্ট্যান্ড প্রভৃতি স্থানে বিশ্বকর্মা পূজা মণ্ডপগুলোতে সন্ধ্যার পর থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। বৈজ্যনগরে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের জওয়ানরা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে। গোমতী জেলাতেও আজ উৎসাহ উদ্দীপনায় বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে। এ উপলক্ষে উদয়পুর মহকুমা শাসকের অফিসে এক অনুষ্ঠানে গোমতী জেলা হাসপাতালের 51 জন সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। মাতাবাড়ি অটো সিন্ডিকেট আয়োজিত বিশ্বকর্মা পূজায় অংশ নেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আজ উজ্জয়ন্ত প্রাসাদের সামনে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের সচিব মিলন চক্রবর্তী। তিনি শরৎচন্দ্রের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। বেআইনি অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশি মহিলাকে পুলিশ আজ আগরতলা এমবিবি বিমানবন্দর এলাকায় গ্রেপ্তার করে। এই সঙ্গে 1 ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানার ওসি শ্যামল দেবনাথ জানান, ধৃতদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট আগামী 22 ও 23 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 20তম রোজগার মেলায় ভার্চুয়ালি 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784টি। রাজ্যে সর্বোচ্চ ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজো পালন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এশিয়ান গেমস 2020-এর ওপর একটি অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গুলমোহর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে হিন্দি ছায়াছবি মুঝসে সাধিকারোগীর গান শুনবেন।

এতক্ষণ হিন্দি ছায়াছবি মুঝসে শাদি কারোগি গান শুনলেন। প্রথম গানটির শিল্পীরা ছিলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিং, এবং দ্বিতীয় গানটির কণ্ঠশিল্পীরা ছিলেন সোনু নিগম, উদিত নারায়ণ এবং সুনিধি চৌহান। তার সাথে সাথে আজকের মতো বাংলা ও হিন্দি

মিশ্র গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কৈলা শহর আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনে আজ দ্বিতীয় দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলে কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ব্রিক্স শিখর সম্মেলনে সকল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতি জারি করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এই ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং এই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
2: পাকিস্তান পক্ষ কো একবার ফির সে ইয়ে সলাহ দি গই হ্যায় কি কিসি ভি ঘটনাও কো দুবারা হোনে সে রোকনে কে লিয়ে উনকে সভি সৈন্য ইকাইয়ো কো উচিত সাবধানি বরতনে অর দোনো পক্ষো কে বিচ সম্বন্ধিত সমঝোতো কে প্রধানো কা সম্মান করনে কি জরুরত হ্যায়। ইস ঘটনা মে INS কলকাতা কো কোই বড়া নুকসান নাহি হুয়া হ্যায় অর ওয়া আবি ভি সমুদ্র মে হ্যায়।
1: নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ দ্বিতীয় দিনে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভার বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডার সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দুই পক্ষই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের অর্থমন্ত্রী সরনিম ওয়াগলের সঙ্গে সাক্ষাৎ করেন।

0: অর্থনীতি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার হাতে এলসিএ তেজসের দুটি এফওসি দুই বিমানের প্রশিক্ষণ বিমান এবং প্রথম HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমানটির নাম দেন অঙ্কুর। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুও উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত পবন হংস লিমিটেডের হাতে চারটি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তুলে দেওয়া হয়। এর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে প্রবেশ ঘটল। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার উপর জোর দেন।
1: আজ হাম এক সাথ তিন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট কে সাক্ষী বনে। পহলা ইন্ডিজিয়াসলি ডিজাইন্ড এন্ড ডেভেলপড থ্রু আ নেক্সট জেনারেশন সিভিল হেলিকপ্টার কো ডিজিসিএ দ্বারা টাইপ সার্টিফিকেশন প্রদান কর হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। দূসরা এলসিএ ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স ট্রেনার কে অন্তিম ব্যাচ কো ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়। আর তীসরা 40 বেসিক ট্রেনার সিরিজ প্রোডাকশন কা পহলা এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কো হ্যান্ড ওভার কিয়া গয়া হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মুর্শিদাবাদের রেজিনগর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবিরের প্রার্থীদের মনোনয়নই বৈধ থাকছে। নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্জিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দের পর তিনি আজ কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকের কাছে নাম প্রত্যাহার করে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও একে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো একটি খুনের মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে বলে প্রকাশিত খবর সম্পর্কে তিনি কিছু জানেন না বলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। উল্লেখ্য, দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন বৃহত্তর স্বার্থী এই সিদ্ধান্ত, তবে সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মমতা। রেজিনগর নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে দলের প্রধানের জন্য তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন নির্বাচন কমিশন বিজেপির অংশীদারের মতো কাজ করছে, কমিশন যে বিজেপির কথাতেই চলে তা প্রমাণিত। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ DEUSCU এর নির্বাচন আজ শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের জন্য মোট 1000টি ইভিএম এর ব্যবস্থা করা হয়েছিল। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই চারটি কেন্দ্রীয় পদে ভোট নেওয়া হয়। নির্বাচনে ABVP, NSUI এবং AISA ও SFI এর জোট সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এলআইসি বিনিয়োগ জালিয়াতির অভিযোগে মুম্বাইয়ের রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং কয়েকজন অজ্ঞাত পরিচয় সরকারি কর্মী সহ অন্যদের বিরুদ্ধে FIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জীবন বিমা নিগমের অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2018 সালের মধ্যে এলআইসি রিলায়েন্স ক্যাপিটালের জারি করা 5টি নন কনভার্টিবল ডিভেঞ্চার মোট 3900 কোটি টাকা বিনিয়োগ করে। এই অর্থ সাধারণ কর্পোরেট কাজ, অর্থের প্রয়োজন মেটানো এবং পুরনো ঋণে পুনরায় অর্থ যোগানোর জন্য ব্যবহারের কথা থাকলেও অভিযুক্তরা ষড়যন্ত্র করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিনিয়োগের অর্থ আত্মসাতের মতো অপরাধ করেছেন। এর ফলে এলআইসির প্রায় 2685 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলে বিপুল উৎসাহ উদ্যাপনের মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয়।

জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারত এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। জাপানের করুগি স্পোর্টস পার্কে আজ কোয়ার্টার ফাইনালে ভারত 8 উইকেটে জাপানকে পরাজিত করেছে। সেমিফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো। পরবর্তী খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈরা শহর। এখন সীমান্তবর্তী অঞ্চলের অনুষ্ঠান মৈত্রী।

0: শুরু করছি সীমান্ত এলাকার অনুষ্ঠান মৈত্রী। আজ আমরা আপনাদের শোনাব কৈলাসহর সীমান্ত সংলগ্ন শ্রীরামপুর এলাকায় বসবাসকারী এক শ্রমিক ভাইয়ের কথা। তোমার নামটা বল।
1: রূপক মালাকা।
0: আচ্ছা, তুমি কি করো, কি কাজ করো?
1: টুকটুক চালাই।
0: শহরে চালাও
1: না? টাউনও চালাই, গ্রামের দিকেও চালাই, দুই দিকে মিললা।
0: তো এখন তো প্রচণ্ড গরম। হ্যাঁ, আমরা আমরা লক্ষ্য করছি যে এই কয়েকদিন ধরে খুব গরম, রৌদ্র বৃষ্টি নেই। তো এর মধ্যে কষ্ট হয় না তোমাদের টুকটুক চালাতে?
1: কষ্ট হয়, প্রচণ্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যে চালাতে হয়, দেখাবো, কিছু করার নেই।
0: তো মানে এখন কি প্যাসেঞ্জার হয়?
1: হয় বলতে কি, আমাদের সকালে স্কুল টিপ আছে, কিছু কিছু স্কুল টিপ আছে, অফিসে টিপ আছে, ওইগুলি দিয়ে দিয়ে তারপরে যেমন বাকিটা আমার সময় যায় ওই দিয়ে ওই দিয়ে ঘুরে বেড়াই, আর আবার টাইম মতো ওদেরকে এনে দিয়ে এরপর বাড়িতে চলে যায়।
0: তো এখন তো আমরা জানি যে গত 18 তারিখ থেকে, হ্যাঁ, ত্রিপুরা সরকার ঘোষণা করেছে যে সমস্ত স্কুল 23 তারিখ পর্যন্ত বন্ধ। হ্যাঁ, তো এই তো এখন তো স্কুল বন্ধ, তো এখন তো স্কুল টিপ নেই?
1: না, নেই।
0: হ্যাঁ, তো এই যে স্কুল টিপগুলি না থাকা, হ্যাঁ, তো তোমাদের একটু ক্ষতি হয়নি?
1: হয়েছে।
0: তো তোমরা কি প্রত্যেক দিন ভাড়াটা প্রতিদিনের ভাড়া প্রতিদিন নিতে না মাসিক বেতন ভাড়া ছিল?
1: অনেকের ভাড়া ছিল, অনেকে মাসিক দিত।
0: তো এখন তো যাদের এখন তো স্কুল নেই, তো মাসিক ভাড়াতে তো সমস্যা হবে না?
1: তো ওনা দেবে না, আবার চালু হলে দেবে।
0: তো এমনিতে এই যে সারাদিন টুকটুক চালিয়ে তোমার যে আয়টা হয়, সেই আয়ে কি তোমার চলে?
1: মোটামুটি চলে।
0: এখন তো কৈলাসহরে তো অনেক টুকটুক, প্রচুর টুকটুক, তো সবসময় টিপ থাকে?
1: মোটামুটি, মাঝে মধ্যে গ্যাপ যায়, ওই অফিস টিপ স্কুল টিপটাই মেইন, এরপরে টিপ দেখা যায় কী করা যায়, চলতে লাগে কোনো মতে।
0: তো গ্রামে যে মানে শহর থেকে গ্রামে, বলতে দিকে না,
1: শ্যামপুর থেকে আলাইপার,
0: এই যে টিপগুলি, তো এখানে এখানে ভাড়া কত করে দেওয়া হয়?
1: তো পশ্চিম বাজার থেকে আলাইপার বীজ অব্দি 10 টাকা।
0: আচ্ছা, আর বিশ থেকে
1: বিশ টাকা।
0: তো মোটামুটি সবসময় টিপ থাকে। পঞ্চায়েত থেকে তোমাদের কি কোনো সাহায্য সহযোগিতা করা হয়?
1: না।
0: তুমি কি পঞ্চায়েত থেকে কোনো সাহায্য পাও?
1: না, সাহায্য পাইনি।
0: এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যে ঘর দেওয়া হয়েছে, হ্যাঁ, সব সবাইকে তো ঘর দেওয়া হচ্ছে যারা গরিব। তো তুমি তো টুকটুক চালাও, তুমি তো চাকরি করো না, তো তোমরা কি কোনো ঘর পাওনি?
1: না, পাইছি না।
0: তোমরা কি কখনো যোগাযোগ করেছো?
1: দেয়নি, যোগাযোগও করিনি।
0: এরকম কেউ পেয়েছে তোমাদের এলাকাতে?
1: অনেকে পেয়েছে, আমরা পাইনি।
0: আচ্ছা, কখনো বা বেকারদের জন্য যে লোন দেওয়া হয়,
1: আমি শুনিনি এখন এসব
0: লোন। লোনের কথা তো জানো?
1: জানি, কিন্তু দিতে কাউকে কখনো দেখিনি বা বলতে দেখিনি।
0: ও, লোন পাওনি না? তো তোমাদের এলাকাতে, হ্যাঁ, খাওয়ার জলের ব্যবস্থা আছে, পানীয় জল?
1: মোটামুটি।
0: এখন তো আমরা জানি যে এই যে জল জীবন মিশন, হ্যাঁ, এই যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে বিনা পয়সায়। তো তোমরা কি এই ধরনের কোনো পাওনি?
1: পাইছি, পাইছি।
0: জল এর জন্য কি কোনো টাকা তোমাদের দিতে হয়েছে?
1: না।
0: এখন কি জল কি স্বাভাবিক, মানে সবসময় পাও জল?
1: হ্যাঁ।
0: আর

0: কৃষি কাজ করে, তাদের সেচের জলের ব্যবস্থা আছে?
1: অন্তত টাইমের দিন কষ্ট হয়, বৃষ্টি হলে আবার তখনই হয়।
0: এখন তো বৃষ্টি নেই, অনেকদিন ধরে বৃষ্টি নেই, এখন তো গরমও প্রচণ্ড গরম পড়েছে, এবং এই গরমের মধ্যে 12টা থেকে 3টা পর্যন্ত একদম রাস্তাতে লুকই থাকে না। তো তুমি তো টুকটুক চালাও, তো এই সময়টাতে যখন টুকটুক চালাও তখন তো তোমাদের প্যাসেঞ্জার কম হয়, তাই না?
1: হ্যাঁ,
0: প্যাসেঞ্জার তো কম
1: হয়,
0: আগে যে প্যাসেঞ্জারটা
1: হতো হয় না,
0: এখন হয় না, কারণ আমরা এখন লুক কম, লুক কমে গেছে। হ্যাঁ, তারপর এখন যারা এই যে মুসলিম সম্প্রদায়ের এখন রোজা মাস, রোজা মাস চলছে, এখন লোকও কম। সন্ধ্যায় আমরা দেখি আবার সন্ধ্যার সময় আবার ভিড় হয় এবং শহরে প্রচুর লোক থাকে, কারণ এই গরমের মধ্যে সরকার থেকেও বারবার বলা হচ্ছে যে রৌদ্রের মধ্যে যেন কেউ না বের হয়, এবং মানে সবাই যেন ছাতা নিয়ে বের হয়। আমরা দেখছি পত্রপত্রিকায়ও দিচ্ছে। তোমরা তো টুকটুক চালাও, তো তোমাদের তো খুবই কষ্ট। এই যে টুকটুকটা তোমার নিজস্ব?
1: হ্যাঁ, নিজস্ব,
0: তার জন্য তো কোনো ভাড়া দিতে হয় না।
1: হ্যাঁ,
0: তো এই টুকটুক কত বছর ধরে টুকটুক চালাও?
1: 5 বছর ধরে।
0: 5 বছর ধরে টুকটুক চালাও, তখন তো যখন তুমি টুকটুক তোমার ছিল তখন তো মানে কৈলাসহরে এত টুকটুক ছিল না?
1: ছিল, অনেক ছিল।
0: তো তোমার বাড়িতে কতজন লোক, কতজন?
1: 4 জন।
0: 4 জন? তো তুমি একাই রোজগার করো?
1: হ্যাঁ,
0: একাই রোজগার করো। তোমার ছেলে মেয়ে আছে?
1: ছেলে ছেলে
0: পড়াশোনা করে?
1: হ্যাঁ।
0: তো এখন তো স্কুল বন্ধ।
1: হ্যাঁ,
0: তো এই যে রেশন থেকে, রেশন থেকে তুমি কি, তুমি বিপিএল ভুক্ত? বিপিএল ভুক্ত, 2 টাকা ধরে চাল পাও?
1: হ্যাঁ।
0: তো রেশনের যে অন্যান্য যে রেশন সামগ্রীগুলি দেওয়া হয় সবগুলি কি যথাসময়ে পাও তুমি?
1: না, আমরা যথাসময়ে পাই না।
0: সবসময় পাও না?
1: না।
0: তো এই যে চিনি
1: না, আমরা এগুলি আমরা আমাদের যে রেশন থেকে আনি সেই রেশনে মাসে 3-4 বার যেতে হয় জিনিসের জন্য, ওর জন্য থেকে ওই জিনিস পাই না। চিনি, কেরাসিন, ডাল কিচ্ছু পাই না, ওর সব চাল পাইলে ডাল পাই না, ডাল পাইলে চিনি পাই না, ওইরকম চাল। তা 3-4 মাস ধরে তো চিনির কোনো অতি দেখি না আমরা।
0: তো চিনি মানে মানে সময় মতো পাও না?
1: না,
0: মাসেরটা মাসে তো দেওয়া হয়।
1: না, তাও পাই না, মাসে মাসের টাও পাই না আমরা।
0: তো তোমরা কি, তোমরা কি যোগাযোগ করোনি কেন মাসেরটা?
1: তোমরা বলে লাভ নেই তো, কাকে বলবো?
0: কারণ তোমরা যে এই যে রেশনে যে চিনি দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, ভর্তুকি মূল্যে দেওয়া হচ্ছে, তো সবাইকে দেওয়া হচ্ছে এটা, তো তোমরা যদি 1 মাসের চিনি যদি না পাও, বা ডাল না পাও, বা আটা না পাও, তাহলে তো তোমরা আমাদের এখানে যে আমাদের মহকুমা প্রশাসনে খাদ্য দপ্তর আছে, খাদ্য দপ্তরে তো যোগাযোগ করবে তোমরা, তোমরা করোনি কেন?
1: আমি করিনি বলে লাভ নেই তো।
0: তো রেশনে সবসময় জিনিস পাও না, তো তোমার মতো তো যারা যারা এই রেশনে আছে সবাই তো একই সমস্যা, সবারই একই সমস্যা। তো তোমরা কেউ প্রতিবাদ করো
1: না?
0: এমনি চাল পাও?
1: ওই তো মাসের মধ্যে চাল, যদি এক গাড়ি আসে সন্ধ্যের সময় আসলে রাত্রেবেলাই চাল শেষ হয়ে যায়, পরের দিন সকাল 10টার সময় দেবে, এরপরে চাল নেই শেষ। ওই শেষ হলে আবার আসলে পরে পাবে এই কথা বলে,
0: তারপর যখন আসে তখন
1: তোমার পায়, সময় মতো গেলে পায়, না হলে পায় না।
0: তো তোমরা তো 4 জন আছো, 4-20 কেজি চাল পাও? 20 কেজি চাল দিয়ে তো তোমার চলে
1: না?
0: চলে না, তো কিনতে হয়। জমি টমি তো নেই তোমার? আর তুমি বাড়িটা তো নিজস্ব? তো তোমরা তো একটা সীমান্ত সংলগ্ন এলাকা, তো সন্ধ্যার পরে তোমাদের এই এলাকাতে তো বিদ্যুৎ থাকে সবসময়?
1: থাকে,
0: এখন তো গরমের সময়।
1: মাঝে মাঝে আপ ডাউন করে।
0: এমনিতে তো কোনো অসুবিধা তোমাদের হয় না? সব এমনিতে সব কিছুই স্বাভাবিক আছে, তাই না? তুমি তো অনেক কিছুই বললে, তোমার কাছে আমার মানে শেষ প্রশ্ন, এই যে তোমরা তো টুকটুক চালাও, হ্যাঁ, তোমাদের ইনকাম বলতে মানে তুমি এই টুকটুক থেকে যা ইনকাম করো সেটাই তোমার দিয়ে, সেটা দিয়েই তোমার সংসারটা চলে, তাই না? তো এখন কিন্তু সরকার থেকে এই যে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বন, হ্যাঁ, একটা প্রকল্প যেটা শিল্প দপ্তরের মাধ্যমে ব্যাংকে পাঠানো হয়, শিল্প দপ্তর থেকে যারা যারা লোনের জন্য মানে প্রেয়ার করে তাদেরকে ট্রেনিং দিয়ে ব্যাংকে পাঠানো হয় এবং স্বাবলম্বন লোন দেওয়া হয়, যাতে কোনো বেকার যুবক যুবতীরা কোনো কিছু করে, হ্যাঁ, তারা স্বাবলম্বী হতে পারে। তো তুমি কি এই স্বাবলম্বন সম্পর্কে জানো?
1: না।
0: কখনো যোগাযোগ করোনি স্বাবলম্বন?
1: না।
0: লোন সম্পর্কে জানো
1: না?
0: এবং অনেক বেকার যুবক যুবতীদের তো আমাদের, আমরা জানি যে প্রশিক্ষণ দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সহজ কিস্তিতে লোন দিয়ে তাদের স্বাবলম্বী করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রকল্প আছে। তো তোমাদের পঞ্চায়েত থেকেও তোমাদের কিছু জানায় না?
1: না।
0: তো তোমরা পঞ্চায়েতে কি যোগাযোগ?

0: করো
1: না, দোকান লাগলে যাই না, দোকান লাগলে যাই না।
0: পঞ্চায়েতের যে সুযোগ সুবিধাগুলি যথাসময়ে পাও,
1: কোন সময় দেয় কোন সময় দেয় না, ওইরকম।
0: এই যেমন তুমি তো গরিব, তুমি ঘর পাওনি, তোমার নিজস্ব জায়গা আছে, তুমি ঘর পাওনি, তো এই যে পাকা শৌচালয়ের জন্য তো পঞ্চায়েতে 12,000 টাকা করে দেওয়া হয়েছে,
1: তখন পেয়েছি।
0: এমনিতে তো হাঁস মুরগির লোন দেওয়া হয়, যাদের ফিশারি আছে তাদের মাছের পোনা দেওয়া হয়, এইগুলি তোমার তোমার বাড়িতে কি কোনো পুকুর আছে?
1: না,
0: পুকুর নেই। বাড়িতে যারা আপনার হাঁস মুরগি পালন করে,
2: সীমান্ত এলাকার অনুষ্ঠান মৈত্রী শুনলেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর, এখন ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: that's Prime Minister Narendra Modi. New Delhi expresses deep concern over escalating security situation in Red Sea region, condemns attack on Saudi Arabia's sovereign territory. Global ratings agencies Moody's raises India's real GDP growth to 7% for current financial year. In Pakistan, 15 people killed and over 50 injured in explosion in Khyber Pakhtunkhwa province. And in Asian Games, Indian women's cricket team storms into semifinals, beating host Japan by 8 wickets in quarterfinal. That concludes tonight's World News Bulletin. Stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অপব্যবহৃত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত ও পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান।